0: পূজার খোঁজা হো বিনায়ক।
1: এই সম্বলপুরী ভক্তিগীত সহ এইটি শেষ হেলা বন্দনা ভক্তি সঙ্গীতর কার্যক্রম। আজি বন্দনার কণ্ঠশিল্পী মানে থিলে কল্যাণী পাণিগ্রাহী, সংযুক্তা কুমারী জেনা, শোভা রায়, মার্কণ্ডেয় মহাপাত্র এবং মুরলীধর বেহেরা। গীতরচনা করেছিলে তুলসী দাস, রত্নাকর দলেই, দীনকৃষ্ণ এবং পুরাতন রচনার মধ্যে শুণিলে। আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণন্তু আজির ভাবনা উপস্থাপনা করছেন মনোজ কুমার পূজারী।

প্রায় 28,000 অভিযোগর বিচার করা যাই 20,000 ঊর্ধ্ব মামলার তৎকালীন সমাধান করা যাইছি। ফলরে পেনশন আদালতের সফলতার হার 71% ঊর্ধ্ব বলে বিভাগ কইছে। আপন মানে সংবাদ শুনুচন্তি আকাশবাণীর। তামিলনাড়ুর নবনির্বাচিত টিভিকা সরকার আজ বিধানসভার নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে। এথিলাগি সমর্থন যোগাড় করা মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিভিন্ন রাজনৈতিক দলর নেতৃবৃন্দক সহ আলোচনা করছেন। সরকার গঠন লাগি পূর্বর কতক রাজনৈতিক দল টিভিকে সমর্থন করে এতদ্ব্যতীত এআইডিএমকে কতক বিধায়ক সমেত এএমএমকে একমাত্র বিধায়ক এস কামরাজ মধ্য টিভিকে সমর্থন দেওয়া লাগি সম্মতি প্রদান করে জনাযাই। টিভিকা নিকটরে বর্তমান বিধানসভার প্রায় 150 জন বিধায়ক সমর্থন জনাযাই। ইতিমধ্যে টিভিকে সরকার সমর্থন দেওয়া প্রসঙ্গে এআইএডিএমকে দল দুই ভাগে বিভক্ত হয়ে জনাযাই। পূর্বতন মুখ্যমন্ত্রী তথা দলর সাধারণ সম্পাদক এড়াপাড়ি কে পালানিস্বামীক নেতৃত্বাধীন গোষ্ঠী টিভিকে সরকার সমর্থন নদেবা লাগি নিষ্পত্তি নিয়েছেন। সরকার শ্রমিকমানক সামাজিক সুরক্ষা দিগরে অনেক পদক্ষেপ নেউছন্তি বলি শ্রম ও নিযুক্তি মন্ত্রী মনসুখ মাণ্ডব্য মতব্যক্ত করিছন্তি। গতকালি নয়াদিল্লিরে সিআইআই পক্ষরু অনুষ্ঠিত পরবর্তী পিঢ়ি শ্রম সংস্কার শিল্প অভিবৃদ্ধি এবং নিযুক্তি সৃষ্টি সম্পর্কিত প্রসঙ্গে নিজ মত রকি সেহা কইছন্তি। শ্রী মাণ্ডব্য কইছন্তি শ্রমিকমানক ক্ষেত্রে সরকার শিল্পগুড়িক উপরু বোঝ হ্রাস করিবা উদ্দেশ্যে প্রচেষ্টা জারি রাখছন্তি। প্রায় 10 বর্ষ পূর্বে দেশে 29 কোটি শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনার সামিল হয়েথিবা বেলে বর্তমান এই সংখ্যা 94 কোটি পৌঁছিছি। নতুন শ্রম আইন উপরে আলোকপাত করে শ্রী মাণ্ডব্য কইছন্তি দেশে উভয় শ্রমকৈন্দ্রিক এবং শিল্পকৈন্দ্রিক সংস্কার কার্যকারী করা যাইছি। গরিব ও চাষীমানক হিতরে কার্য করিবা সহিত শিল্প অভিবৃদ্ধি লাগি আবশ্যক পদক্ষেপ নেবা দিগরে সরকার প্রতিবদ্ধ বলে শ্রী মাণ্ডব্য মতব্যক্ত করিছন্তি। পশ্চিম এশিয়া বিবাদক দৃষ্টি রাখি ভারত দৈনিক ঘরোই এলপিজি উৎপাদন প্রায় 18,000 টন বৃদ্ধি করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক বাষ্প মন্ত্রী হরদীপ সিং পুরী নয়াদিল্লিঠারে সিআইআই বার্ষিক ব্যবসায়িক সম্মেলনী 2026 উদ্বোধন দিয়ে এই সূচনা দিয়েছেন। সে কইছন্তি ভারত দৈনিক ঘরোই এলপিজি উৎপাদন 36,000 টন ৫৪,000 টন বৃদ্ধি করেছে। সাম্প্রতিক স্থিতিরে গত কিছু মাস ধরে বিশ্বর অনেক রাষ্ট্রের তৈল সংকট দেখা দেওয়া সহ এর মূল্য আকাশ ছুঁয়া হয়েথিবা বেলে ভারতরে এহার তুলনাত্মক ঘরোই মূল্য স্থির রয়েছে। এ দিগরে সরকারক দ্বারা নেওয়া যাইথিবা বিহিত পদক্ষেপ যোগু বর্তমান দেশরে 60 দিন লাগি অশোধিত তৈল ও এলএনজির বফর স্টক রয়েথিবা বেলে এলপিজির স্টক 45 দিন লাগি গচ্ছিত রয়েছে। তেণু দেশরে এ ক্ষেত্রে তুরন্ত কোণসি অভাব পরিলক্ষিত হবার সম্ভাবনা নাহি। এই অবসরে এলপিজি রু এলএনজি কু পরিবর্তন করিবা সহিত এক সবুজ শক্তি দেশ ভাবে ভারতকু গড়ি তোলিবা দিগরে মিলিত প্রয়াস করিবা লাগি শ্রী পুরী শিল্পোদ্যোগী মানকু আহ্বান দেইছন্তি। যুক্তরাষ্ট্র আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প 3 দিনিয়া চীন গস্তরে যাই আজ বেজিংরে পৌঁছিবার কার্যসূচী রয়েছে। ডোনাল্ড ট্রম্প এবং তাঁর চীন প্রতিপক্ষ সি জিনপিংক মধ্যে এই অবসরের হওয়ার থাকা বৈঠকের দ্বিপক্ষ সম্পর্ক প্রসঙ্গে মত বিনিময় হব। তবে এই বৈঠকের বাণিজ্য কারবার উপরে সর্বাধিক গুরুত্ব দিয়াযিব বলে ট্রম্প পূর্বর সূচনা দিয়ে সারিছন্তি। 2017 পরঠারু এহা হচ্ছে আমেরিকা রাষ্ট্রপতিঙ্ক প্রথম চীন গস্ত। এথিসহ ট্রম্প এবং সি জিনপিংক মধ্যে এহা হচ্ছে সপ্তম দ্বিপক্ষ বৈঠক। চীন গস্ত পূর্বর আমেরিকা রাষ্ট্রপতি গণমাধ্যমকে নিজ প্রতিক্রিয়া দিয়ে এই গস্তর সকারাৎমক দিগ উপরে আলোকপাত করেছেন। চীনবাসীঙ্ক উদ্দেশ্যে দেইথিবা এক বার্তায় সে কইছন্তি তাঙ্কর এই গস্ত দ্বারা আগামী দশন্ধি ধরে দুই দেশ মধ্যে সম্পর্ক অধিক সশক্ত হয়েপারিব। মহারাষ্ট্রর সাংলি জেলা অন্তর্গত জাট তহসিলে গতকাল ধার্মিক সমারোহ অনুষ্ঠিত হওয়ার সময় এক কান্থ ভুষুড়ি পড়বার 6 জন শ্রদ্ধাঙ্কর মৃত্যু হয়েছে। মিলিথিবা সূচনা অনুযায়ী এই ধার্মিক অনুষ্ঠানের 300 শ্রদ্ধা একত্রিত হয়েছিল। তবে হঠাৎ প্রবল ঝড় বর্ষা হওয়া যোগ প্রায় 30 জন শ্রদ্ধা সম্পৃক্ত কান্থ নিকটরে আশ্রয় নিয়েথিবা বেলে এহা ভুষুড়ি পড়েছিল। এই দুর্ঘটনায় আহত প্রায় 15 জনকু চিকিৎসা লাগি স্থানীয় হসপিটাল এবং সাংলি সিভিল হসপিটালে ভর্তি করা যাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনার শোকব্যক্ত করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদী মৃতকঙ্ক পরিবারবর্গঙ্ক প্রতি নিজের গভীর সমবেদনা জনাইবা সহিত আহতমানকর আশু আরোগ্য কামনা করেছেন। ক্রিকেট আইপিএল ক্রিকেটের গতকালের ম্যাচে

শুনলে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ কার্যক্রম উপস্থাপনা দায়িত্বরে থিলি মু সন্ধ্যারাণী পৃষ্টি বৈষয়িক সহায়তা করিথিলে তপন কুমার পট্টনায়ক এবং অশোক কুমার প্রধান হ্যালো অনুরোধে নিজ পছন্দর গীত শুণবা পাই আমা পাখকু ফোন করন্তু প্রত্যেক বুধবার সকাল 9টা রু সকাল 10টা মধ্যে আমা কেন্দ্রর নম্বর গুড়িক হেলা 0663241123 এবং 0663241120

দেখছেন শুনুন, নাগফাস সিনমানু এই গীতটা কণ্ঠ দিয়েছেন অক্ষয় মহান্তি আও সাথী মানে। গীত লিখেছেন দেবদাস ছোটরায় আও সঙ্গীত দিয়েছেন অক্ষয় মহান্তি।

আছেন শুনুন, শঙ্খা সিঁদুরের এই গীতটা কণ্ঠ দিয়েছেন অনুরাধা পড়বার, গীত আর সঙ্গীত অক্ষয় মহান্তী।

কার্যক্রম শেষে এই গীতটা শুনুন, সিনমা কন্যাদান। গীতটাকে গাইছেন সুরেশ ওয়াড়েকর আর অনুরাধা পড়ুয়াল। গীত আর সঙ্গীত দিয়েছেন অরুণ মহান্তি।

মোর সজনী রে শুন মোর সজনী, কথা পদে কহুছে মুই শুন মোর সজনী, কথা শুনি বনা নাই হে ভুল ঘরণী, কথা শুনি বনা নাই হে ভুল ঘরণী। আইলা লগ্নে বিয়া কর মা বাবুকে, আইলা লগ্নে বিয়া কর মা বাবুকে, গুটে সুরু নলি শুন শুন সজনী, গুপদ ভাবে বুঝা সুজা করবু তো কর্মা গা পিন্ধানি শুন শুন।

জনি রে শুন মোর সজনি, কথা পদে কহুছে মুই শুন মোর সজনি, কথা শুনি বনা নাই হে ভুল ঘরনি, কথা শুনি।

মা তুঝে সালাম এই সিনেমার গীত শুনমা, গাইছন আলকা ইয়াগনিক, গীত লিখিছন সমীর, সঙ্গীতে সজাইছন সাজিদ ওয়াজেদ।

শুনুদিলে কে দেটা হিন্দি সিনেমার গীত খোলা ঝরকা কার্যক্রম ইন শেষ হল কার্যক্রম শুণুচ্ছ আকাশবাণী।

0: ಇನ್ನು ನಮ್ಮ ಆಹೋತ್ ಜೆ ಕುಣಾರ್ಗೆ ನಮಗೆ ಜನ ಭಾಷಾ ಆತಲಿ, ನಮಗೆ ಜನ ಚಾಲಿ ಚಲನ ಸಂಸ್ಕೃತಿ ಆತಲಿ, ನಮಗೆ ಜನ ಪರಂಪರಾ ಆತಲಿ, ಇದಂತ ನಮ್ಮ ಪದ್ದ ಪಟ್ಕಿನು ಜನ ಕಮಲ್ದಾತ್ ಏರಲ್ದಾತ್ ಅಹಲ್ದಾತ್ ಹೇಳಿ ಅರುಣ್ಟ ಬಡೇಟೆ ಕಥಾ ಜೆ ಈ ಬೋದ್ ಎಕ್ಲಾಂತಿ ಚಲರ ಬಾರ್ಚ್ಕಿಚಿ ಎಕ್ಕನೆ ಎಕ್ಕನೆ ಇದ್ಗೆ ಸಿರ್ಜಿನ ಮಂಜ ನಮ್ಮ ಏಕಾತರ್ತಿ ಬಾರ್ಚ್ಕಾತ್ ಅರು ನಮ್ಮ ಏಕಾಸನ್ ಅತಲ್ದಾತ್ ನಮ್ಮೆ ಗತಿಬೋದ್ ಏಕಾತರ ಗತಿಬನ್ ಜದಿ ನಮ್ಮ ಬೆದ್ದತ್ ಹೇಳಿ ಹಾಕ್ಷತ್ ಏಕಾ ಬಕೆನ್ ಜಿತೆಬೇಲೆ ನಮ್ಮ ಏಕಾತರ್ತಿ ಬಾರ್ಕಾದಾತ್ ಆರ ಎಕ್ಕನೆ ನಮ್ಮೆ ಉತ್ಪತ್ತಿ ಮಂತ್ಕಿಚಿ ಆಬನ್ ಜದಿ ಆಹತ್ ಹೇಳಿ ನಮ್ಮೆ ಭವಿಷ್ಯತ್ ಬನ್ ನಮ್ಮ ಕೊಲನಾಕಮಾಂಗತ್ ಕಾ ನಮ್ಮ ಆ ಪಾಬು ಬನ್ ಏರಾಂಗತ್ ಹೇಳಿ ತೆಂಗನ ಕಥಾ ಇದಾದ ಜೆ ನಮ್ಮ ನಿಜರ ಪರಿಚಯ ಬನ್ ಜದಿ ಬೆದ್ದತ್ ಹೇಳಿ ಮೂಲಿಂತಿ ಬೆದ್ದಕುನ್ ಜೈಮಾನ ಮೂಲಿಂತಿ ಬೆದ್ದಕುನ್ ಜೈಮಾನಗೆ ಅರ್ಥ ನಮ್ಮೆ ಇತಿಹಾಸ ಬನ್ ನಮ್ಮ ಆಹನಾ ಕಥಾ ಜೆ ಪ್ರಕೃತಿರೆ ನಮ್ಮೆ ಜನ ಕುಣಾ ಸಮಾಜ ಆತಲಿ ಅದ್ಗೆ ಇತಿಹಾಸ ಎಕ್ಕಾನಿಕಿರಿ ನಮ್ಮೆ ಪುರ್ಖಾ ಗುಠಿಯಾರ ಆಚಾರ ಆರು ನಮ್ಮೆ ಇತಿಹಾಸ ನಮ್ಮೆ ಕುಣಾರ್ಗೆ ನೇಕಿರಿ ಎಂದಿರ ತೆಂಗಾಲಿ ಅದ್ಗೆ ಲಗನ್ ವಿಶದ ಭಾವರೆ ಆಲೋಚನಾ ಕಾಮಗೆ ಲಗನ್ ಇನ್ನ ಈ ಕಾರ್ಯಕ್ರಮನು ಉಪಸ್ಥಿತ ಅತಲ್ನಾರ್ ನಮ್ಮೆ ಈ ಸಂಬಲ್ಪುರ ಜಿಲ್ಲಾ ಜಮುನ್ ಕ್ರೀಡಾ ಬ್ಲಾಕ್ ನು ಜನ್ ಚಿನಿ ಮಹುಲ್ ಪದ್ದ ಆತಲಿ ಪದ್ದಂತ ನಮ್ಮೆ ಸಮ್ಮಾನ್ಯ ಆಜ್ಞಾ ಶುಭಾರಾಮ್ ಪ್ರಧಾನ ಘರ್ ಇಶಾನ್ ಈ ಸ್ಟುಡಿಯೋನು ಇನ್ನ ನಮ್ಮೆ ಸಂಗೇನ ಅತಲ್ನಾರ್ ತಮ್ಮೆ ಸಂಗೇನ್ ನಮ್ಮ ದ್ವಿಪದ ದುಃಖಸುತ್ ಮಾನತ್ ಪ್ರಧಾನ ಆಜ್ಞಾ ಜುಹಾರ್
1: ಜುಹಾರ್ ಜುಹಾರ್ ಜುಹಾರ್
0: ಜೆ ಪಹಲಾ ನಿಮಿಸ್ತಿ ಅಂಟಾ ಕಥಾ ಅಹಾಗೆ ಲಗನ್ ಅಂಟಾ ಆಗ್ರಹ ಮನಾಲಿ ಜೆ ನಿಮಾನ್ ಗುಠಿ ಏರಾಲ್ದಾಮ್ ಭಿನ್ ಭಿನ್ ಸಭಾ ಸಮಿತಿನು ಭಿನ್ ಭಿನ್ ಜನ ಸಬ್ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಕಾರ್ಯಕ್ರಮ ಆತಲಿ ನಮ್ಮೆ ಪಾಡಾ ಪಾಟ್ಕಿನು ಬೆಂಜಾಮನ್ನಾ ಕಾಮ ಕಾರಜ ಮನ್ನಾ ಸೊಠಿ ಉಠಿಯಾಡಿ ಮನ್ನಾ ಜತೆ ಥರ ಏರಾಲ್ದಾಮ್ ಜೆ ನಿಮ್ಮ ಕಾಲ್ದಾರ್ ಬರಾಲ್ದಾರ್ ಭಿನ್ ಭಿನ್ ಜಗಾಸನ್ ಪೊದೆ ದ್ವೀಪದ ತೆಂಗಾಲ್ದಾರ್ ಇನ್ನ ಆಕಾಶವಾಣಿಗೆ ಸೌಭಾಗ್ಯ ಜೆ ನಿಮ್ಮ ಬಾರ್ಚ್ಕಾದಾರ್ ಆರು ಎಮೆ ಜನ್ ಪುನಾ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಉಂಟಾ ಚಲರಾಲಿ ಮಕ್ಕಾ ಪುಪು ಝೊಕಾ ಝೊಕಾ ನಮ್ಮೆ ಈ ಕುಣಾ ಭಾಷಾನು ಅನು ನಿಮ್ಮ ಸಮೀಲ್ ಮಂಚ್ಕಾದಾರ್ ತ ನಿಮ್ಮೆಸ್ತಿ ಎಮ್ ಅಹಾಗೆ ಲಗನ್ ಚಹಲ್ದಾಮ್ ಜೆ ನಮ್ಮೆ ಈ ಜನ್ ಕುಣು ಸಮಾಜ ಬೋದ್ ಆತಲಿ ನಮ್ಮ ಜನ್ ಅತಲ್ದಾತ್ ನಮ್ಮೆ ಪ್ರಕೃತಿ ಎಂದಿರ ಇತಿಹಾಸ ಅತಲಿ ಕೈ ಹುಬನ್ ಟಿಕೆ ತೆಂಗೋರ್
1: ಧನ್ಯವಾದ ಇನ್ನ ಜನ್ ಆಕಾಶವಾಣಿ ಸಂಬಲ್ಪುರ ತರಫ ತಿನ್ ಜನ ಕಾರ್ಯಕ್ರಮ ಅಚ್ಚುಕಾನಾರ್ ಆಕಾಶವಾಣಿ ಸಂಬಲ್ಪುರ ಜನ ಕಾರ್ಯಕ್ರಮ ಅಚ್ಚುಕಿಚಿ ಮಕ್ಕಾ ಪುಪು ಝೊಕಾ ಝೊಕಾ ಎಂ ಅನ್ನು ಎಮಾನ್ ಆಮಂತ್ರಣ ಕಾಂಚಕಾತಿಲಿ ಆಲೋಚನಾಗೆ ವಿಷಯ ಚಿಚ್ಕಾನಾರ್ ಜೆ ಕುಣು ಸಮಾಜ್ಗೆ ಉತ್ಪತ್ತಿ ವಿಷಯ ನು ಪಹಲೆ ತ ಧನ್ಯವಾದ ಜನ್ ಆಕಾಶವಾಣಿ ಸಂಬಲ್ಪುರ ಜೆ ಈ ಜನ್ ಕಾರ್ಯಕ್ರಮ ಕುಣಾರ್ಗೆ ಜನ್ ಕಾರ್ಯಕ್ರಮ ಮಕ್ಕಾ ಪುಪು ಝೊಕಾ ಝೊಕಾ ಕಾರ್ಯಕ್ರಮ ಇಕಾನಾರ್ ಸುಂದರ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏବଂ ଏ ସୁନ୍ଦର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାଧ୍ୟମନୁ ଯେନ୍ କୁଣୁ ସମାଜରେ ଉତ୍ପତ୍ତି ଯେନ୍ ତେଙ୍କାନାର କୁଣୁ ସମାଜରେ ଉତ୍ପତ୍ତି ମାନାଲି ଇଦ୍ ଆଜ୍ଞା ପାଚି ଗୁଠିଆ ଯାହା ତେଙ୍ଗନାର ଇଦ୍ ପରମ୍ପରା ଦୁନ୍ ସଂସ୍କୃତି ଦୁନ୍ ଇଦ୍ ତାମାନେ କୁଣାର ପ୍ରାଚୀନ ଆଦିବାସୀ ରୁନ୍ ନାମେ ଯେନ୍ ଓଡ଼ିଶା ନୁ 62 ପ୍ରକାର ଆତନାର ଆନୁନ୍ ତିନ୍ କୁଣାର ମାନାର ଅଣ୍ଟା ଇର୍ ପହିଲେ ନାଗପୁର ଧାନପୁର ତା ତିନ୍ ବାରଚାର କେଶେଲପୁର ବାରଚାର ରୋହିଦାସ ପାଟନାନୁ ରୋହିଦାସ ପାଟନାନୁ ବସତି ସ୍ଥାପନ କାମଚାର ତେଙ୍ଗନାର ପରମ୍ପରା ଆତଲିନ୍ ନାମେ ଅଣ୍ଟା ରିସର୍ଚ୍ଚ କାମ କାମଚିକିଛି ଦଣ୍ଡା ବୁହଣୀ ଦଣ୍ଟା ରାଧି କିଷାନ ଆ ପ୍ରମାଣ ଚିଚିକିଛି ଯେ ରୋହିଦାସଗଡ଼ ମାନାଲି କୁଣାର୍ଘେ ରାଜିତ କୁଣାର ଆସାର ରାଜାର ଆଚାର ରାଜା ହରିଶ୍ଚନ୍ଦ୍ରସ ମାନାଲାସ ଆର୍ଘେ କୁଣାର୍ଘେ ଅଣ୍ଟା ରାଜାସ ଆ ରିସର୍ଚ୍ଚନୁ ତେଙ୍କିଛି ଦୁନ୍ ଏବଂ ଧୀରେ ଧୀରେ ରୋହିଦାସ ପାଟନାନ୍ ତିନ୍ ବାର୍ଚକାନାର ଧୀରେ ଧୀରେ ବେଦବ୍ୟାସ ଅଞ୍ଚଳକେ ହମିରପୁର ଗେ ବାର୍ଚକାନାର ବେଦବ୍ୟାସନୁ ରାଜକାନାର ଏବଂ ଧୀରେ ଧୀରେ ଆର୍ ଓଡ଼ିଶାନୁ ବାର୍ଚାର ବିଭିନ୍ନ ଆଡ୍ଡା ବଣେ ବାମଡ଼ା ଖାଲସା ଜୟପୁର ନାଗରା ଏବଂ ଧୀରେ ଧୀରେ ଧୀରେ ତାହେଲେ ବଂଶ ବିସ୍ତାର ମଞ୍ଜାରାରୁ ଓଡ଼ିଶା ଅନ୍ତା ବର୍ତ୍ତମାନ 14-15 ଜିଲ୍ଲାନୁ ଆତଲାର ଏବଂ ଆର୍ ଯେତେବେଳେ ବେଦବ୍ୟାସନୁ ରାଚାର ତାମେ ବଂଶ ବହୁତ ଜୋରର ବିସ୍ତାର ମଞ୍ଜା ଏବଂ ତା ଧୀରେ ଧୀରେ ତମେ ନିଜର ନିଜର ଗୋତ୍ର ଅଥରାର କୁଣାର ମାନାଲାର 15 ପ୍ରକାରର ଗୋତ୍ର ଟପା ବାଡ଼ା ହେସ୍ ଲାକଡ଼ା କରି 15 ଥିଲାର ଏବଂ ତମେ ନେର୍ ପୂଜାରୀ ମାନର ଆଦିନ ତେଙ୍ଗିଆର ନେର୍ ଗାଉଡ଼ା ମାନର ଆଦିନ ତେଙ୍ଗିଆର କୁଣାର ମାନାଲାର ଆରି ଗାଉଡ଼ାର ଆର୍ ପୂଜାରୀର ଆର୍ ବାହୁଣାର ତେଣୁ କୁଣାର୍ଘେ ଯେନ୍ ପରମ୍ପରା ଥିଲି ଇ ବହୁତ ସୁନ୍ଦର ପରମ୍ପରା ଇନ୍ନା ଧୀରେ ଧୀରେ ଯେତେବେଳେ ଆଧୁନିକ ସଭ୍ୟତା ବାର୍ଚ୍ଚା ବର୍ତ୍ତମାନ ধীরে ধীরে এরা খাতরালি তামে ভাষার মদরার চেলনার তামে নাচ গীতুন মদরার চেলনার পরম্পরা মদরার চেলনার কুনহার মানালনার বিশেষভাবে সংস্কৃতি প্রেমীরুন চাষ মিয়া নির্ভর কামনার তামে বেঞ্জানু যেনতা ডিজে সাডালি হুদান ব্যবহার মান কামালিয়ার আকুন তামে পারম্পরিক হেলুট নু আর তামে বিবাহ সম্পন্ন কামালিয়ার কিন্তু ধীরে ধীরে যেতে আধুনিক সভ্যতা বাড়ছে আর টিকিটকে লোপ মানার বাড়ালি এবং আধুনিক পরম্পরা করালি কিন্তু যা হোক ধন্যবাদ চন আকাশবাণী সম্বলপুর ই যে কুনহারগে ভাষা সংস্কৃতির পরম্পরা এসকে উজ্জ্বল আধিকে লাগান তাম যে কার্যক্রম কামচিকানার এবং ইন্না এঙ্গান ই কুনহা ভাষারগে জাতির গে উৎপত্তি বাবদেন যে তেঙ্গাকে এঙ্গান দুইপদ অনুরোধ কামচিকানার তেঙ্গাকে লাগান যে অনুরোধ কামচিকানার তেণু এন ধন্যবাদ চেয়ালান নিশ্চিতভাবে তামানে কুনহার জাতি মানালি বলিষ্ঠ জাতি ইর্ঘে ভাষা অলগা প্রকারর পরম্পরা অলগা ইর্ঘে নাদুভূতই জঙ্গল নু পূজা কামনার জোড়ু নু পূজা কামনার তেণু ইর মানালি প্রকৃতি ভক্তরুন তেণু যা হোক ইনা যে কার্যক্রম ইকানার আকাশবাণী সম্বলপুর তরফতিন নিশ্চিতভাবে বঢ়িয়া কার্যক্রম তেণু ফের ধন্যবাদ চন আকাশবাণী সম্বলপুর তাহ কর্মকর্তা উঠে
0: আর একটা কথা নিমেস্তি আহাগে লেগান চাহাল দাম যে নিম তেঙ্কার যে হার আজি তারতি বারচার আর ইসান যেন শঙ্খ কুইলি যেন জৌড়ু আতিলি আসানগে বারচার বলিকি যে আলার তেঙ্গনার গুঠি যে নে বণিজকে কামাগে কেরার নে পাদ্দার আজি জয় কামাগে কেরার নামে কুনহার এন্দেরকে ই তার বারচার পাচি গুঠিয়ার এন্দের বানার একা নেহেকি ইয়া এত্তিয়ার আর বারচার
1: বলে নাগপুর ধানপুর দিন বারচার রোহিদাস পাটনার রাচার সাপাতনামা হালদার ইংরেজ শাসন পহলে ইদমার রাচার পাটনার পাটনার যেতেবেলে বারম্বার আক্রমণ কামচার তামান নির্যাতনা চিচ্ছার বাধ্য হয়ে কিনা সে ধীরে ধীরে রোহিদাস পাটনার তিন আনসিয়ার ই শঙ্খ কোয়েলি যে নাতলি ব্রাহ্মণী নদী বেদব্যাস চাহানু রাচার হমিরপুরনু রাচার
0: আচ্ছা হুস্তি যেন ভিন ভিন জায়গাটা যেন ফয়লার আর একান একানিকিরি কেরার হুসান বানার যে জোর তামান ছেকচকি চা বলিকিরি হু কথা একানে
1: নিশ্চিতভাবে ইর মানালনার প্রকৃতি প্রেমীর এবং ইর বিশেষ করে চাষবাস মিয়া নির্ভর কামনার যেতেবেলে তাম বেদিবে আসুনু রাচার তামে বংশ নিয়মালা নিয় বাঢ়া কেরাম এবং আসানার প্রকৃতির বিশ্বাস কামনার এবং জোর উলা করচার আর শপথ কামচার যে ইন্নান্তি নেম পনেরোটা বরগ মাঞ্জকাম এবং আস্তিন তিন তার নিজর নিজর কর্মকর্মাণী ঘেলাগান নের বামড়া কেরার নের জয়পুর তারা কেরার নের নাগরে কেরার নের দেবগড় তারা কেরার কুনহান এম হেম কুনহুম মানাল্লাম চার প্রকার আজ্ঞা ইসান এম হে পরিচয় বিভিন্ন জেলানু বিভিন্ন প্রকার সুন্দরগড় জেলানু সম্বলপুর জেলা কচিনা অঞ্চল নু জয়পুর নু দেবগড় নু কুনহু বাচার কিষান বাচার ইয়া সম্বলপুর তারা বুঙ্গাবাড়া বরগড় বলাঙ্গীর কলাহান্ডি আয়াত মির্ধা বাচার ইয়া রেড়াখোল আটমল্লিক তারা কুড়া বাচার ইয়া তালচের কামাক্ষনগর কেন্দুঝর তারা মাটিয়া বাচার তেণু এম চার প্রকার এম পরিচয় মানালি ভাষা দণ্টা পরম্পরা দণ্টা সংস্কৃতি দণ্টা সাফা দণ্টা কিন্তু এম বিভিন্ন জেলানু এম পরিচয় টিকে দোসরা দোসরা
0: তা ইন হেকি যেতে তারা ফয়লার
1: আজ্ঞা
0: হলে আর একটা কথা নিম যাহা তেঙ্গালকার যে ইর প্রকৃতি প্রেমী প্রকৃতি পূজা নানাল বলিকি তা পাচি গুঠিয়ার এন্দের মানার যে ইর্গে প্রকৃতির একাবত আমি বাড়ে দেবতা আর একান পূজা কামনার এন্দের তেঙ্গালি নামে ইতিহাস
1: কুনার গে ইতিহাস তেঙ্গালি আজ্ঞা আমি পুরখার যাহা তেঙ্গনার এম যেন বি কার্যক্রম মান্না বেঞ্জা মান্না বরু মান্না এক্সিয়া মান্না পহলে ধরম দেবতাসীন ধরম বেলাস মানালাস এমে আরাধ্য দেবতাস না দুধ ধরম বেলাসীন এম পূজা কামদাম এবং নিজর নিজর তার মানে যেন গোত্র উঠিয়া থিলি এমে পিতৃধিয়নটা বাড়কা পূজা দুন বিভিন্ন প্রকার যেন বরক উঠিয়া দিলাম এম নাইগা পূজা বি কামদাম জঙ্গল উলাদিন কামদাম এম বিভিন্ন প্রকার এমে তার মানে পূজা আর্দনান প্রকৃতি মিয়া এম কামদামু ইদ মানালি এমে পরম্পরা দুন
0: আচ্ছা হলে আর একটা কথা যে ইর যেতেবেলে বারচার আউ ইয়া ফয়লার আর আউ রালনার তা ধীরে তাম নামে জীবন জীবিকা বন আকে হওয়া গে লাগান কিছু তো ওটা ধন্দা কামত কিছু ওটা নালখুন্টা কামত হলে নাম উজ্জ্বল তক করছি হলে নামে এই কুনহার গে ପ୍ରକୃତ ମୌଲିନ୍ତି ଏନ୍ଦିର ଏନ୍ଦିର ତମେ କୌଳିକ ବୃତ୍ତି ଯଦି ନାମ ବୋଧ ତମ ଏନ୍ଦିର କାମାଲିଆର ଚାଲରାଲିଆର ଏକାନ ଏକାନେ ଚାଲରାଲିଆର
1: ନିଶ୍ଚିତ ଭାବରେ ପହିଲେ ତ ଇ ଜଙ୍ଗଲ ନୁ ରାଲିଆର ଜଙ୍ଗଲ ନୁ ଏନ୍ଦିର ଘେ ତାଙ୍କେ ପ୍ରମାଣ ବି ଆତିଲି ନାମେ ଯେନ୍ ନାୟିକା ପୂଜା କାମାଲ ଦାତ ଆଦିନ ଭାକା ନାଦିନ ପୂଜା କାମନାର ଆସନ୍ ଭାକା ନାଦିନ ଏନ୍ଦିର ପୂଜା କାମନାର ଯେତେବେଳେ ଜଙ୍ଗଲ ତଡ଼ନାର ହେନା ମାନୁ ଡାଡ଼ା ଗୁଠିନ୍ ବାସନା ଚିହ୍ନ ଅହଲି କାଇଦ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାମାନେ ଆଦୁଘେ ଏତକୋ ଅଣ୍ଟା ମହତ ରାଜା ଆର୍ ଅହଲି କାଇ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଏବଂ ଆସାନ ଚାଷ କାମନାର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ତାମାନେ ଯେନ୍ ବାଲନାର ଗୁର୍ଜି ମାଡ଼ିଆ କରି ଏନେ କରି ଚାଷ କାମାଲିଆର ଏବଂ ଆକୁନ୍ତା ଆଧୁନିକ ପରମ୍ପରା ବାର୍ଚ୍ଚା ଦିନ ସାଫାର ଚାଷ କୃଷି ମିଆଁ ରାଚାର ହେସୁ ମିଆଁ ରାଚାର ହେସୁ ଚାଷ କାମାଲନାର ଏବଂ ଧୀରେ ଧୀରେ ଆକୁନ ଏରା ଖାତାରଲି ହାଦୁ ବଚର ବି ଟିକେ ଶିକ୍ଷିତ ମାଞ୍ଜାରିନ ପାଠ ପଟର ପାଠଚାରିନ ଏବଂ ଚାକିରି ବାକିରି ବି କାମାଲନାର କିଛି
0: ହଁ ଧୀରେ ଧୀରେ ସମୟ ପରିବର୍ତ୍ତନ ମାନଲି ଆର ପରିବର୍ତ୍ତନ ଗେ ଧାରାନୁ
1: ଆଜ୍ଞା
0: ତା ଆମି ପରିବର୍ତ୍ତନ ମାନତେ ମାନଲାର ହେଲେ ନମେ ଯେନ୍ ଇତିହାସ ବନରା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆହନା କଥା ଆଜିକା ଲାଗା ନିମେନ୍ତି ମେନାଲ ଦାନ ଯେ
1: ବଢ଼ିଆ ବଢ଼ିଆ
0: ହାଦୁ ବଚର ରାତନାର କା ନମେ ଯେନ୍ ଭାଇ ଭଉଣୀ ରାତନାର କି ଆହର ଚାପର ଦେଖିରି ତା ଆରୁଣ୍ଟା କଥା ଯେ ଇର ବାର୍ଚାର ଇନେ ଚାଷ ନାଞ୍ଜାର ହେଲେ ପ୍ରକୃତି ତମେ ତମେ ପାରମ୍ପରିକ ଯଦି ଅନ୍ନା ମହନାବନ ବଧ ଯାହା ମୌଲିନ୍ତିର ଆଚା ଆରୁ ଆକୁ ତାକୁ ବି ଧୀରେ ଧୀରେ ବାରାଲି ଆର ଧୀରେ ଧୀରେ ପରିବର୍ତ୍ତନ ମାନାଲି ପରିବର୍ତ୍ତନ ତ ମାନ ବାକି ପହଲା ନମେ ଇ କୁଣା ଜାତିଆର ଏନ୍ଦିର ଏନ୍ଦିର ଅନାଲିଆର ମହାଲିଆର ଏକାନେ ତମେ ପିନ୍ଧନ ଉଢ଼ନ ଏକାନେ ରାଚା ଇତିକେ କିଛି ତଥ୍ୟ ହେନେ ଆତିଲି କାଏଁ ପାଚକି
1: ତଥ୍ୟତା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆତିଲି ତେଙ୍ଗାଲକାର ନାମ ପ୍ରକୃତି ମିଆଁ କୁଣାର ବିଶେଷ ନିର୍ଭର କାମନାର ଏବଂ ଆକୁନ୍ ଯେନ୍ ନାମ ପ୍ୟାଣ୍ଟ କୁର୍ତ୍ତା ତାଲଦାତ କା ଚିଢ଼ା ତାଲଦାତ ଆ ସମୟନୁ ଆ ସବୁ ମାଲାରାନା ତମେ ଜଙ୍ଗଲନୁ ତା ବାସ କାମାଲିଆର ପଶୁପକ୍ଷୀ ଶିକାର କାମାଲିଆର କିଛି କିଛି ଆଡ଼ାନୁ ହଉ ତାମାନେ ମାଡ଼ିଆ ଫାଡ଼ିଆ କୁରି କାମାଲିଆର ଆନ୍ନା ହିସାବନୁ ଆର ଚାଲରାଲିଆରୁ ବିଶେଷ କରି ତମ ଜଙ୍ଗଲ ମିଆଁ ନିର୍ଭର କାମାଲିଆରୁ ଆରୁ ନାମେ ନାଦୁନ୍ ବି ଆର କୁଣାର୍କେ ନାଦୁନ୍ ସାଫାତ୍ ଜଙ୍ଗଲ ପର୍ଯ୍ୟବେଶୀ ଦୁନ୍ ସାଫାତ୍
0: ତ ଇନେ ହେଇକିରି ନାମେ ପ୍ରକୃତି ସାଙ୍ଗେ ସମ୍ପର୍କ ଆତିଲି ଆକୁନ୍ ବି ଆତିଲି ଆରୁ ନାମେ ଅଣ୍ଟା କର୍ତ୍ତବ୍ୟ ମାନ କଥା ଯେ ପ୍ରକୃତି ସାଙ୍ଗେ ନାମେ ଯେନ୍ ସମ୍ପର୍କ ଆତିଲି ଆ ସମ୍ପର୍କ ବନ୍ ଠିକ୍ ହିସାବ ନାମ ସନ୍ତୁଳିତ କମିକିରି ଇଅତ୍ ହେଲେ ଶେଷେ ଆରୁଣ୍ଟା କଥା ନିମତେଙ୍ଗର ଯେ ନାମେ ଯେନ୍ ଭବିଷ୍ୟତ ବଂଶ ଧର ବାରାଲନାର ଗୁଠି ଆର୍ ନାମେ ଇତିହାସ ବନ୍ ଆହନା ଇଅ ଜରୁରୀ ବୋଲିକିରି ନାମ ଭାବତ ଏନ୍ଦିର ବର୍ ଇ ବାବଦେ
1: ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭାଷା ମାନାଲି ଅଣ୍ଟା ସମାଜଟା ସାଫାରେ ଦିନ ବାର୍କା ଜିନିଷ ଭାଷା ଯଦି ଉଜିଆ ଆ ସମାନତା ସଂସ୍କୃତି ବି ଉଜ୍ଜ ଆ ସମାନତା ପରମ୍ପରା ବି ଉଜ୍ଜ ଏନ୍ଦିର ଘେ ଭାଷା ଯଦି ବୁଡ଼ରା କେରା ନାମେ ପରିଚୟ ବି ବୁଡ଼ର କରିଦନ୍ ତେଣୁ ଇ ତାମାନେ ଉଜ୍ନା ରାନା ନିହାତି ଜରୁରୀ ଦିଅନ୍ ଏନ୍ଦିର ଘେ ଇଦାନ ଯଦି ନାମ ବୁଡ଼ର କ ନାମେ ଭବିଷ୍ୟତ ବଂଶଧର ଆର୍ ନାମ ଏକା ନାଦୁନ୍ ପୂଜା କାମଦାତ ଏକା ଏନ୍ଦିର କାମଦାତ ଇଦାନ ଆରୁ ଆହା ପଲ୍ଲର ତେଣୁ ଯାହା ହଉ ଧନ୍ୟବାଦ ଜନ୍ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଇ ଯେନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଇ ଅଚିକିଛି ବଢ଼ିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏମ୍ ବହୁତ ସମୟନୁ ଚିନ୍ତା ପ୍ରକଟ କାମ ଦାମ ଯେ ମାନଲା ଇନ୍ନା ଭାଷା ବୁଢ଼ରାର କାଲି କିନ୍ତୁ କୁଣାର୍କେ ତା ଆମେ ଲିଖିତ କିଛି ମାନଲା ଦିନ ସାଫାତ୍ ମାନାଲି ବୟୋଜ୍ୟେଷ୍ଠ ଆଲାର ଗୁଠା ଯାହା ତେଙ୍ଗନା ଆଦିନ ମେନା ମେନା କରି ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଇ କାତିଲି ଆକୁ କିଛି କିଛି ଆଡ଼ାନୁ ରିସର୍ଚ୍ଚ କା ମାନଲା ତେଣୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଇନ୍ନା ଯେନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଛି କାନାର ବହୁତ ବଢ଼ିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏସ୍କେ ଆଗଲି ଆହୁରି ସୁନ୍ଦର ମାନ ବହୁଲ ଭାବରେ ମାନ ଏବଂ କୁଣାର୍କେ ଯେନ୍ ଭାଷା ସଂସ୍କୃତି ଏସ୍କେ ଉଜ୍ଜଦର ଇଦି ହେଲାଗାନ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଧନ୍ୟବାଦ ଧନ୍ୟବାଦ
0: ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ତାର୍ତି ଭିଲ୍ ନିମ୍ ବାର୍ଚକାର ଆର୍ ଇନ୍ନା ନାମେ କୁଣାର୍କେ ଯେନ୍ ଇତିହାସ ଆତିଲି ଆବଦ ନାମେ ସାମାଜିକ ଚାଲିଚଳଣି ନାମେ ଜୀବନଧାରା ବନ୍ ଆଗଲି ହନାଗି ଲାଗାନ ଏକାନେ ପ୍ରଭାବ

শ্রোতা বন্ধু, বর্তমান তো সময় হয়ে যাইছি, তেণু কার্যক্রমটিকু এইটি শেষ করা হব। আশা করছি কার্যক্রম মান আপনার নিশ্চয় ভাল লাগুব। তেবে শুণবা ভুলবে না যুববাণী কার্যক্রম প্রত্যেক দিন সন্ধ্যা 5:30। আজির উপস্থাপনায় থিলি মু আপনার যুবসাথী জয়াদেবী বাবু। নমস্কার।

0: বহু জুহার গো।
1: জুহার রে বুই, জুহার জুহার।
0: এবার ভিজি যাইছ কেনতা করি?
1: হম পরে বুই দেখো তো সরসরা হয়ে যাইছে যে কাঁ করমা কহ, আমার বৈঠক কি না আইলে টিকে অইন লাগুছে কে হেতি লাগি পরে। আর অধা দূর হইলি ন আউ বর্ষা কেতনি কেতে বর্ষি দেলা বেলে এটা ভিজি ভিজি আইলি বুঝল কে?
0: হ্যাঁ মুই এটা আইলি আর ভাবুতিলি ন আইবে বৈঠকি আড়ে বেলে ভিজি বুঝা যাবে কেনতা
1: কে বুই। ঠান্ডা ঠান্ডা টিকে লাগলা না বলতো যে শুনো তো রে বুই, কালি বেলবুড়া কে এটা কি নাড়ে পুরা হড়বড়ি তড়বড়ি সা দৌড়ুথুলা বেলে লাগলা তো।
0: এবার কাইল নু সে কাইল যেন দোকানে হতে লাগে গো,
1: হয় হয় হয়
0: লিলি ঘরর ঘর,
1: হ্যাঁ হ্যাঁ
0: এটা বলছো মাইট ঘর নে কে
1: ও
0: বেলে ভাঙ্গি গলা বলছো ঘরটা, তাকে কেতে দিনু কহুত লু টিকে ঘরটা সলখে সুলখা দে,
1: হয় হয়
0: আর ইটা টিকে মনে করে টিকে করি করি জবর করি ঘরটা বনা বলি করি,
1: হয়
0: যে কেন তার হেলে চাষ বাস হেলে কেন ভল হউছে কি কেন দুই পয়সা কমেই হউছে যে ঘরটে বনাবা হেলে গো।
1: এ বুয়া হে বেড়া কে বেড়া রহেবা, বেড়ি বেড়া দুই জন রহেবে জানল কেনে, আমার সরকার এতে ব্যবস্থা মানে করুছে, হ্যাঁ এতে যোজনা মানে করুছে, হ্যাঁ কিছুই না জানবার বাকি মতে লাগুছে বুঝল কে, আমার প্রধানমন্ত্রীক আবাস যোজনা।
0: ওহো হ্যাঁ
1: প্রধানমন্ত্রী আবাস যোজনা হচ্ছে ভারত সরকারকর গোটিয়ে গৃহ যোজনা, এটার উদ্দেশ্য হচ্ছে গরিব আউ নিম্ন আয়বর্গর লোকমানকু পক্কা ঘর যোগাই দেবা। তারপরে এই যোজনা আরম্ভ করেছিলেন নরেন্দ্র মোদী, গ্রামীণ অঞ্চল গরিব পরিবার এতে লাভ উঠাই পারবে, আউ যোজনা অনুসারে ঘর বানাবার আর্থিক সহায়তা বি দেওয়া যায়সি, আর ঘর সঙ্গে শৌচালয় গ্যাস সংযোগ বিদ্যুৎ পানি সবু সুবিধা দেওয়া যায়সি রে বুই, হ্যাঁ কিছু নাই জানবার বুঝল কে।
0: আদি যে ঠিক কহুছ ঘরটা বে বনে হেবা আর বাহারকে নাই যাই করি শৌচালয়টা বি ঘরে ঘরে জরুরি আছে নাই কে
1: রে বুই, আউ লোক মানকর জীবন মান আর উন্নত হেবা আর সমাজ রে সুরক্ষা আর সম্মান বি বড়াবা।
0: হ্যাঁ আউ কহি দেলে হেবা সথে আজ বৈঠকিনু শুনি করি এন্তা যেন কথা শুনবার কে মিলছে নাই কে, আজ গলে কহি দেমি তাকে।
1: হয় রে বুই, আউ চাষবাস কেন কহত?
0: চাষবাস চালিছে গো, এটা সে গলা থর বৈঠকি নেবি হেন্তা করে শুনলু যে জৈবিক চাষ বলি করি যে জৈবিক খতি টিকে করবার লাগি এটা নয়া চেষ্টাটে লগেইছ গো। তো
1: করবার কথা রে বুই, আমার জৈবিক চাষ হচ্ছে এনতা গোটে চাষ যেনথিরে কি রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার নাই করা যাইসি, প্রাকৃতিক উপায়ে চাষ করা যাইসি, আর এথিরে গোবর খত কম্পোস্ট জীবামৃত ভলি জৈবিক সার মানে ব্যবহার করা যাইসি, জৈবিক সার মাটি উর্বরতা বঢ়াসি আর পরিবেশ লাগি বি সুরক্ষিত আয়, আর এথিরে যেন উৎপাদিত খাদ্য সেটা আমার স্বাস্থ্য লাগি ভল আর বিষমুক্ত আয়
0: নুহে
1: বলে কেন কহুতলি কি আমার বড়খা দাদা কথা বি হিচন
0: কাই ভাবদি
1: ই জৈবিক চাষী ঝনকর সঙ্গে।
0: ওহো বলে শুনু সিনে?
1: হ্যাঁ হ্যাঁ শুনু সিনে।
2: আমার বৈঠকি কে আসিবার সব চাষী ভাই বোন মানুষ জুয়ার, আমি তো চাষ হিসাবে অনেক চাষবাস করুছু ও চাষী হিসাবে নিজের না কে চাষবাস করি হি রাখিছু, কম খরচা থি বেশি উৎপাদন করবে আও কেন্দা করে দুই পয়সা আজকাল লাভ করি পারবে, তো সে বাবদরে সেমানে সবুবেলে চেষ্টা চলেইছন আর সে চেষ্টা করি করে সেথি কেতে সফল বি হউছন, আও সেই সফল চাষী ভিতরু আজি আমার জৈবিক কৃষি যেটা কি আমি জৈবিক পদ্ধতিরে চাষ করুছু, আজিকাল যে রাসায়নিক ও বৈজ্ঞানিক পদ্ধতিরে চাষ করি করে রাসায়নিক সার ঔষধ দেইকরি যে চাষটা আগ করুথলা তো সেতি উৎপাদন তো ঠিক হিসাবে হউথলা, হেলে উৎপাদন পরে পরে আমি তাহাকে যেতেবেলে সেই চাষ নু অমল করা যাইতিবা যেন দেলা তুন শাগ হেলা কি আমার পনিপরিবা হেলা কি ফলমূল হেলা যেনটা বি আমি তাহাকে খাউথলা, তো সেই কেন হোলা যে তার অবশেষ হিসাবে যে রাসায়নিক সার আর যে ঔষধর কিছু অবশেষ রহুলা তো সেগে আমার দেহটা যে খারাপ হোলা, তো সেতু বর্তিবার লাগি আমার চাষী মানে ইহাদে জৈবিক চাষকে অপনাইছন, তো এনতা গোটে জৈবিক চাষী যে কি সফল চাষী আন তাঙ্ক না হচ্ছে পুষ্পরঞ্জন সাহু, তো সে শিরগিড়া গাঁ অছন আউ তাঙ্কর মানে থানা হচ্ছে সহেলা আও জিলা বরগড় রুয়ান, আমি তাঙ্কু পচরামা যে সে কেন হিসাবে চাষবাস করুছন জৈবিক চাষ করি করি কেন্দা করে গোটে সফল চাষী হয়ে পারিছন তাঙ্কু পচরামা চলুন। আজ্ঞা আপনার বৈঠকিকে স্বাগত জনাওছু জুহার, তো পহলা আমার চাষী মানুষ গোটে কথা কুন যে এই যে জৈবিক চাষ করবারটা যে সফল চাষী আপনার জৈবিক চাষ করুছন, তো জৈবিক চাষ তাঁতির লাগে করবার লাগে টিকি আগ্রহ প্রকাশ কলে সেটা টিকি কুন।
3: আমার কথা যে শুনি পার ভাই বন্ধু ଭାଇ ଭଉଣୀ ମାନଙ୍କୁ ସମୁଙ୍କୁ ଜୁହାର। ମୋତେ ଏଠି ସଫଲ ଚାଷୀ ଜୈବିକ ଚାଷୀ ବୋଲିକିରି ଡାକିକିରି ଏ ଜାଗାରେ ମୋର କଥା କହିବାର ଲାଗି ସୁବିଧା ଦେଖିବାର ଲାଗି ମୁଇଁ ସମୁଙ୍କୁ ଜୁହାର କରିଛେ, ଧନ୍ୟବାଦ ଦଉଛେ। ମୁଇଁ 2013 ପୂର୍ବରୁ ଖୁବ ଜୋର ସାର ମହରା ଦେଇକିରି ଚାଷ କରୁଥିଲି, ଯେନ୍ଟାକି ଦିନେ ଲାଗିଲା ଯେ ସକାଳ ବେଲି ଉଷ ମାରବାରଟା ମହରା ମାରବାରଟା ସମୟ ମତେ କମ ପଡୁଥିଲା ବୋଲିକିରି ବେଲ ବେଲେ ଉପର ବେଲି ମହରା ମାରୁଥିଲି। ବେଲେ ଆମର ଜଣେ ବନ୍ଧୁ କହିଲେ ଯେ ଏଟା କାଣା କରୁଛ ବୋଲି, ଯେ ମୁଇଁ ତାକୁ କହିଲି ମହରା ମାରୁଛେ, ଧାନ ମହରା ମାରୁଛେ, ତ କେତେ ଦିନ ଆମେ କରବ ତମେ, ଯେନ୍ଟାକି ଉଷ ବୋଲିକିରି ଆମେ ଭାବୁଛୁ ମହରା ଏ ସେଟା ବୋଲି ଯେନ୍ କହିଲେ ଇ କଥା ମୋର ମୁଡ଼କେ ଢୁକଲା ଯେ ଇ କବାର ଟିକେ ଠିକ ନାଇଁ ହବାର, ଆଉ ଇନ୍ଦା କଥା ମୋର ମନ ଭିତରେ ଆସୁଥାଏ ଯେ କାଣା ଦୁସରା କିଛି ବିକଳ୍ପ ଅଛେ କେଁ ବୋଲିକିରି ଚିନ୍ତାଟେ ଥିଲା ମୁଣେ। ଆଉ ରାଜୀବ ଦୀକ୍ଷିତର ଗୋଟେ ବ୍ୟାଖ୍ୟାନ ଶୁଣିଲି, ଆମର ଇନ୍ଦା ଫୋନ ରେକର୍ଡିଂ ହେଇଥିଲା ଟା, ବିଷ ମୁକ୍ତ ଖେତି ସମୃଦ୍ଧ କିସାନ ବୋଲିକିରି, ଆଉ ସେ କଥା ଶୁଣିଲା ପରେ ମତେ ଏତେ ପ୍ରଭାବିତ କଲା ସେ କଥା ଯେ ଯଦି ମନୁଷ୍ୟ ଜୀବନ ବଞ୍ଚିବାର ଅଛେ ବେଲେ ଏଇଟା ହିଁ ଗୋଟେ ବାଟ ଅଛେ ବାଗି ଲାଗିଲା ମତେ। ବେଲେ ସେ କଥା ଶୁଣି ନେଲା ପରେ ଏଇଟା ହିଁ କର୍ମୀ ବୋଲିକିରି ମୁଁ ମୋର ମନ ଭିତରେ ନିଷ୍ପତ୍ତି ନେଇଗଲି। ଆଉ ମୋର ପାଖରେ ସେ ସମୟ ଗାଈ ବଲଦ ନାହିଁ, ତାର ସତ୍ତ୍ୱେ ବି ସେ ବ୍ୟାଖ୍ୟାନ ଶୁଣୁଥିଲି ରାଜୀବ ଦୀକ୍ଷିତର 2013 ମସିହାରେ, ବୋଲେ ମୁଁ ମନ ଭିତରେ ଭାବୁଥିଲି ଯେ କାହାର ଘର ନୁ ଗାଈର ପରିସ୍ରା ଆନମି ଖଦ ଆନମି ଆଉ ଏଇଟା କର୍ମି ଇ ଶୁଣୁଥିଲା ଭାବୁଥିଲି। ଆଉ ସେ ଭାବତେ ଭାବତେ ଯେନ୍ ଦିନ ଶୁଣିଲି କି 2013 ଆର ଦିନରୁ ହିଁ ଆରମ୍ଭ କରିନେଲେ, ଯେନ୍ତାକି ମୁଁ ସଂକଳ୍ପ ନେଇଥିଲି। ଆଉ ମୋର କାକା ଘରଟେ ଯତୀନ୍ଦ୍ର ସାହୁ ତାଙ୍କର ଘର ନୁ ମୁଁ ଗୋମୂତ୍ର ସଂଗ୍ରହ କରିକିରି ଆଣୁଥିଲି ଆଉ ଆରମ୍ଭ କରିଥିଲି 2013। ଆଉ 6 ମାସ ଖଣ୍ଡେ ଗଲା କି ଆମର ମହାରାଷ୍ଟ୍ରର ଯେନ୍ ବୈଜ୍ଞାନିକ ସୁଭାଷ ପାଲେକରଙ୍କୁ ଆମର ବରଗଡ଼ କୃଷକ ସଂଗଠନ ଜରିଆରେ ଡକା ହେଲା ଚକର କେନ୍ ଛକ ପାଖେ ବାଲଗୋପାଳ ଗୋଶାଲା କେ, ଆଉ ସେ ଜାଗାରେ 5 ଦିନର ଟ୍ରେନିଂ ଶିବିର ଥିଲା ଆଉ ସେଇ ଶିବିରରେ ମୁଁ ଭାଗ ନେଇଥିଲି। ସେଇନୁ ଟ୍ରେନିଂ ନେଲା ପରେ ଯେ ମତେ କନଫର୍ମ ହେଇଗଲି ମୁଇଁ ଯେ ଏଇଟା ହିଁ ଗୋଟେ ଜୀବନ ଜିଇଁବାର ବାଟ ଅଛେ, ବାକି ତ ସବୁ ଷଡ଼ଯନ୍ତ୍ରର ଭାଗ ହେ, ଯେନ୍ଟାକି ସାର ଉଷ ବୋଲୁଛୁ ଉଷ ନୁହେଁ ସେଟା ମହରା ହେ, ବିଷମୁକ୍ତ ଖେତି ସମୃଦ୍ଧ କିସାନ। ରାଜୀବ ଦୀକ୍ଷିତର ଶୁଣିଲା ପରେ ମତେ ଲାଗିଲା ଯେ 72,000 ଚାଷୀ ଗୋଟେ ବର୍ଷରେ ମରିଯାଉଛନ୍, ଉଷ ମାରୁଥିଲା ସମୟରେ ଚାଷୀମାନେ ମରିଯାଉଛନ୍, ବେଲେ ବର୍ଷେ 6 ମାସ କି 2 ବରଷ ପରେ ମୁଇଁ ବି ଏନ୍ତା ଉଷ ମାରି ମାରିକିରି ମରିଯିମି ବାଗି ଲାଗିଲା ଯେତେବେଳେ ଏଇ ପଦକ୍ଷେପଟା ମୁଇଁ ନେଲି। ଆଉ ସେହି ବାଲଗୋପାଳ ଗୋଶାଳାରେ 5 ଦିନ ଟ୍ରେନିଂ ନେଲା ପରେ ମୁଇଁ ଆରମ୍ଭ କଲି ଯୁଡେ ଗିର ଗାଏ ଘିନି ଆଣିକିରି, ତାଙ୍କର ବାଛୁରୀ ଯୁଡେ ଘିନିକିରି ଆଣିଲୁ 16,000 ଲେଖା 32,000 କେ ଦୀପ, ଆଉ ତାଙ୍କର ତ୍ରରୁ ଖତ କେ ନେଇକିରି ଆରମ୍ଭ କଲୁ ଯେନ୍ ପଦ୍ଧତିରେ ସେ ଆମକୁ ଶିକ୍ଷା ଦେଇଥିଲେ। ଏଇ ଯେନ୍ ବଜାରଟା ଆରମ୍ଭ ହେଲା ମାନେ ଆମର କେତେଟା ଚାଷୀ ଅଛନ୍ ବରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଆଖେପାଖେ, ଏଇ ଯେନ୍ ଉତ୍ପାଦନ ହେଲା ଜିନିଷ ମାନଙ୍କୁ ନେଇକିରି ଗୋଟେ ଅଲଗା ବଜାରଟେ ବସମା, ଯିଏକି ବିନା ସାର ବିନା ମରାରେ ଚାଷ କରୁଥିବେ ସେମାନଙ୍କୁ ହିଁ ସେଇ ଜାଗାକେ ଆସି ଦିଆ ହେବା, ବାକି ଲୋକ ଆସି ଦିଆ ନ ହେବ ବୋଲିକିରି କହିଲେ। ସେହି ଦିନ 2013 ତ ଆରମ୍ଭ କଲୁ, 2014 ବଜାର ଆରମ୍ଭ ହେଲା। ଧୀରେ ଧୀରେ ଆଉ ଉତ୍ପାଦନ କମ ହଉଥିଲା, ପହିଲା ଯେତେବେଳେ ଆରମ୍ଭ କଲୁ ନା ପୋଷା ବାଗି ଲାଗୁଥିଲା, କିନ୍ତୁ ପାଲେକର ଆଜ୍ଞା ସୁଭାଷ ପାଲେକର ଆଜ୍ଞା ବି କହିଥିଲେ ମହାରାଷ୍ଟ୍ରର ଜଣେ ବୈଜ୍ଞାନିକ ଯେ ବର୍ଷେ 2 ବର୍ଷ ଟିକେ କ୍ଷତି ସହବାରକେ ପଡ଼ବା, କିନ୍ତୁ ଏଇଟା ଏନ୍ତା ଜିନିଷ ହେ ଯେ ଲାଭ ହିଁ ଲାଭ ହେ, କ୍ଷତି ନେନ। ଜିରୋ ବଜେଟ ଅର୍ଗାନିକ ଫାର୍ମିଂ ବେଲେ ବିନା ସାର ବିନା ମହରେ ଚାଷ କରବାରଟା ହେ ଆଉ ଲାଭ ହେ ରହିବାର ଲାଗି ହେ ବୋଲିକିରି ବୁଝେଇଥିଲେ। ସେ କଥା ସଦ ମାନେ ମୁଇଁ କରିକିରି ଦେଖୁଛେ ଆଦେ ଯେ ବିନା ସାର ବିନା ମହରାରେ ବି ଚାଷ ହେଇପାରୁଛେ। ମୁଇଁ ପହିଲା ଆରମ୍ଭ କରିଥିଲି 2013 ଦୁଇ ପାକେଟ ଆଲୁ ଯୋଗେଇଥିଲି ଯେ 3 ପାକେଟ ହେଇଥିଲା, ଠିକ ଏନ୍ତା ଯେନ୍ ଜମିନରେ ସାର ମହରା ଦେଇକି ଚାଷ କରୁଥିଲି 19-20 ବସ୍ତା ହଉଥିଲା 60 ଡିସମିଲ ଜମିନରେ, ସେଇ ଜମିନରେ ସୁନାକାଠି ଧାନ ବୋଲିକିରି ଗୋଟେ ଦେଶୀ ଧାନ ଭେରାଇଟି, ସେଇ ଧାନ ଚାଷ କଲି ବେଲେ 7 ପାକେଟ ହେଲା, ମାନେ 19 ବସ୍ତା ହଉଥିଲା ଜାଗାରେ 7 ପାକେଟ ହେଲା, ପାକେଟ 50,000 ପାକେଟ 7 ପାକେଟ। ଫେର ବି ମୋର ଯେନ୍ ଆମେ ସାଙ୍ଗସାଥି ମାନେ ଯେକିରି ଟ୍ରେନିଂ ନେଇଥିଲୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କିରି ଚର୍ଚ୍ଚା କରୁ ଯେ ଏଇ କିସମର ତମେ ଯେନ୍ ଲସ୍ ହଉଛେ।

0: ଗୁଡ କେଜେ ଦମା
1: ଆଜ୍ଞା
0: ଗୁଡ କେଜେ ବେସନ ବୋଲି ମାନୁ ଚାହେ ବେଲ ର ପାଉଡର ବୋଲିକିରି ମାନୁ କେଜେ
1: ଆଜ୍ଞା
0: ଆଉ ଠିକ ଏନ୍ତା ପୁରୁଣା ଗସ୍ତଲ ର ମେଡ ମୁଖେ ଲାଗବ ମାନେ ପିପଲ ଗଛ ହେଇପାରେ ବରଗଜ ହେଇପାରେ ପିପଲ ଗଛ କିମ୍ବା ବରଗଜ ର ବଦଗସ୍ତଲ ର ମେଡ ମୁଖେ ଯେନ୍ତା କି ଆମର ଜୀବାଣୁ ବଞ୍ଚିକିରି ଅଛନ୍ ଆମର ପ୍ରାକୃତିକ ହିସାବରେ ଆଉ ଏଇ ପାଞ୍ଚଟା ଜିନିଷ ଯେନ୍ ହେଲା ଖତ ମୁତ ଆଉ ଗୁଡ ଆରୁ ଡାଲି ଜାତୀୟ ଫସଲ ର ପାଉଡର ଆଉ ମେଡ ମୁଠି ପୁରୁଣା ଗସ୍ତଲ ର ମାନେ ଯେନ୍ତା କି ବରଗଜ କି ପିପଲ ଗଛ ହେଇଥିବ ଏତିକି ଜିନିଷ କେ ଆମେ ଗୋଟେ ଡ୍ରମ ରେ ଦେମା ଆଉ ଠିକ ହିସାବରେ ତାହାକେ ମିଶେଇ ନେମା ବାଡି ସାହାଯ୍ୟରେ ହଉ କି ହାତ ହଉ ମୁଁ ହାତ ଆରମ୍ଭ ରୁ କରୁଥିଲି ଏବେ ମାଉସ ବାଡିରେ କରୁଛେ ଘାଟୁଛେ ଠିକ ସେ ମିଶେଇ ନେମା ଆଉ ଏଟାକେ ଢାପି ନେମା ସକାଳୁ ସନ୍ଧ୍ୟାରେ ଏକ ମିନିଟ ଲାଗି ଘାଟମା ଆଉ ତାହାକେ ଢାପି ନେମା ମାନେ ଢାପାର ମାନେ ଯେ ଜୀବାଣୁ ଆମର ବଞ୍ଚିକି ରହିବେ ଆଉ ଦୁସରା ବାହ୍ୟ ଶତ୍ରୁ ମାନେ ମାଛି ଗୁଡିଆ ନା ପଶିବେ ସେ ଭିତରେ ନୋକସାନ ନା କରିବେ ବୋଲିକିରି ଗୋଟେ ପତଳା ଲୁଙ୍ଗି କିମ୍ବା ଆମର ପବନ ସ୍ୱର୍ଶ କରିପାରୁଥିବେ ଯେନ୍ତା ଆମ ଜୀବାଣୁ ସାର ବନୁଛେ ଏଇଟା ବେଲେ ଏଇଟା 48 ଘଣ୍ଟା ଆମର ସୁଭାଷ ପାଲେକର ମତରେ 48 ଘଣ୍ଟା ପରେ ଖାଦ୍ୟ ରେଡି ହେଇଗଲା ବୋଲି କହୁଛନ୍ ଆଉ ରାଜୀବ ଦୀକ୍ଷିତଙ୍କର ମତରେ 15 ଦିନ ପରେ ବ୍ୟବହାର କଲେ ସବୁଥିରୁ ବେଶୀ କାମକି ଆସୁଛେ ବୋଲିକିରି କହୁଛନ୍ ଆଉ ଦୁଇ କିସମ କରିକିରି ମୁଇଁ ତାମାନେ ଚାଷ କରୁଛେ ଏବେ ଆମର ପାଖେ ଆଜି ଜୀବାମୃତ ବି ଅଛେ ବୀଜାମୃତ ବି ଅଛେ ଯେନ୍ ଫସଲ ଲଗାଲେ ବି ବୀଜାମୃତରେ ବି ବିଶୋଧନ କରୁଛେ ଜୀବାମୃତ ତ ଭରପୁର ହିସାବରେ ଦଉଛେ ହିଁ ତାପରେ ଏଇଟା ଯେତେବେଳେ ଦେବାର ସମୟ ହେବା ଜୀବାମୃତଟା ଆମେ 1 ଲିଟର ମାନେ ଏଇ ଯେନ୍ ବନିଗଲା 48 ଘଣ୍ଟା ପରେ କିମ୍ବା ଆମର 15 ଦିନ ପରେ ଯେନ୍ ସକାଳୁ ଥରେ ବେଲବୁଡ଼ା ଥରେ ଘାଟୁଥିବା ଡ୍ରମ୍ରେ ମିଶିବାର ଲାଗି 1 ମିନିଟ୍ ଲାଗି ସକାଳୁ ଥରେ ବେଲବୁଡ଼ା ଥରେ ମିଶାବାର ଅଛେ ଆଉ ଫେର ଢାପି ନେବାର ଅଛେ ଯେନ୍ତା କି ପବନ ସ୍ପର୍ଶ ହଉଥିବା କିନ୍ତୁ ଜୀବାଣୁ ସେଠାରୁ କିଛି ନୋକସାନ ନ କରିପାରିବେ ବୋଲିକିରି ଆମର ମାଛି ଗୁଡ଼ିଆ ନା ଯିବା ତ ଯଦି 50 ଲିଟର ଡ୍ରମ୍ରେ କରୁଛେ ବୋଲେ 1 ଲିଟର ଆମର 15 ଲିଟର ରୁ 20 ଲିଟର ପାଣିରେ ମିଶାମା ଆର୍ ସେଟାକି ଆମେ ଜମିରେ ଛିଟମା କିମ୍ବା ପନିପରିବାରେ ଯଦି ପାନ୍ ବୋଲାଲା ବେଲେ କେ ଦେବାର ଅଛି ବେଲେ ପାନ୍ ବୋଲାଲା ସାଙ୍ଗେ ଦେଇପାରମା ଠିକ ଏନ୍ତା ଯଦି ଜମିନ ହଲ୍ କରବାର ଅଛି ଜୁତା ଫନ୍ଦା କରବାର ଅଛି ବେଲେ ବାଲ୍ଟିନ୍ରେ ମିଶେଇ ମିଶେଇକିରି ଟିନ୍ରେ ମିଶେଇକିରି ଡବାରେ ବି ଛିଟି ପାରମା ତାପରେ ହଲ୍ କରିପାରମା ଆଉ 200 ଲିଟରିଆ କଥା ଯେତେବେଳେ ପଡୁଛେ ବେଲେ ଇ ସବୁ ଜିନିଷ ଏ ଜିନିଷଟା ଏତିକି ଇଏ ଜୀବାମୃତ ବନାବାର ବିଧିଟା ତରିକାଟା ସାମଗ୍ରୀଟା ଏ ସବୁ ଜିନିଷ ଜାଣିକିରି 200 ଲିଟରିଆ ଡ୍ରମ୍ରେ ପୂର୍ଣ୍ଣ ପାନ୍ ଭରି ନେବାର ଅଛି ଆଉ 1 ମିନିଟ ଲାଗି ଗୁଲାବାର ଅଛି ଗୁଲବାର ଅଛି ଆଉ ଢାପି ନେବାର ଅଛି ଯେନ୍ତା କି ତାମାନେ ଆମର 48 ଘଣ୍ଟା ପରେ ଜୀବାମୃତ ରେଡି ହେଇଗଲା ତାପରେ ଆମେ ଜମିନରେ ଦେଇକିରି ପାନ୍ ସାଙ୍ଗେ ଦଉ ଚାହେ ଆମର ଜୀବାମୃତ କେ ଏତେ କାମ କେ ଆଜ୍ଞା ଯେ ବ୍ୟବହାର କରବା ହିଁ ସେ ଜାଣବା ଯେ ନାନାଦି ପ୍ରକାରର ବିଷ ଯେନ୍ ଦଉଛୁ ଭୂତାଣୁ ଜନିତ ରୋଗ ବୋଲିକିରି କହୁଛନ୍ ସେଇ ରୋଗ ବି ସେଥିରେ କଣ୍ଟ୍ରୋଲ ହେଇଛି ଯେନ୍ତାକି ଜୀବାମୃତ ର ରସ କେ ବାହାର କରିକି 15 ଲିଟର ପେନ୍ ର ସ୍ପ୍ରେ ମେସିନ୍ ଯେନ୍ ଅଛେ ସେଥିରେ 1 ଲିଟର ଜୀବାମୃତ ର ରସ ବାହାର କରିକି ଚିପିକିରି ଠିକ ସେ ଛାନିକିରି ଯଦି ଗୋଲେଇକିରି ମାରମା ବେଲେ ଯେନ୍ତାକି ସାପ ବାଭେଷ୍ଟିନ ନାନାଦି ପ୍ରକାର ପାଉଡର ମାନେ ଯେନ୍ ଅଛେ କାଣ କାଣ ନା ପମି ପାସରି ପକାଳି ନାହାନ୍ତି ବେଲେ ଠିକ ସେନ୍ତା କାମ କରସି ଆମର ଜୀବାମୃତ ର ରସ ଠିକ ହେନ୍ତା କାମ କରସି ଆମର ମହି ପେନ୍ ଯେନ୍ତା କି କହୁଛୁ ଏ ସବୁ ଜିନିଷ ମାନେ ଆମେ ରୋଗ ଦାଉରୁ ବଞ୍ଚେଇକିରି ଆମର ବେସାପାତି କେ ରଖବାର ଲାଗି ଆମେ
1: ଜୀବାମୃତ କଥା କହିଲେ ତ ଯେତେବେଳେ ବି ଆପଣ ମାନେ ଇହାଦେ ତ ସାର ଉଷ ରାସାୟନିକ ଉଷ ନା ମାରବାର ଆପଣ ତ ଜୀବାମୃତ କଲା ଏଇଟା ଭିଟାମିନ ହିସାବେ ବ୍ୟବହାର କଲେ ତାପରେ ବିଶୋଧନ କଲେ ବିହନ କେ ହେଲା ବୀଜାମୃତ ହିସାବେ ବିଶୋଧନ କଲେ ଜୀବାମୃତ ହିସାବେ ସାର ଉଷ ଦେଲେ ତାପରେ ଯେତେବେଳେ ଆପଣ ମାନେ ରୋଗ ପୋକ ହଉଛି ତ ରୋଗ ପୋକ ଯେକୌଣସି ଗୋଟେ ରୋଗଟେ ଲାଗଲା କିମ୍ବା ପୋକ ଲାଗଲା ତ ଆମେ ସେଥି ଆଉ ଯେନ୍ ରାସାୟନିକ ଉଷ କଷା ନା ମାରବା ତ ସେ ଜାଗାରେ ଆପଣ କାକଣା
0: ଆମେ ବି ଇ କ୍ୱେଶ୍ଚନ କରିଥିଲୁ ଆମର ସୁଭାଷ ପାଲେକର ଆଜ୍ଞାଙ୍କୁ ସେ ଗୋଟେ କଥା କହିଥିଲେ ଯେ ତୁମେ ଯେତେବେଳେ ଜୀବାମୃତ ଦେଇକିରି ଲଗାତାର ଚାଷ କରିବ ପୋକ ତ ନେ ଲାଗ ରୋଗ ନେ ଲାଗେ ଏଟା ଗ୍ୟାରେଣ୍ଟି ସହିତ ମୁଇଁ କହୁଛେ ବୋଲିକିରି ଜଣେ ବୈଜ୍ଞାନିକ ତମେ କହୁଛ ବୋଲି କହିଥିଲେ ଫେର ବି ତୁମର ମୁଡ୍ ଭିତରେ ଯେନ୍ ଅଛି ଯେ ପୋକ ରାକ୍ସିଂ ହେଲେ କେନ୍ତା କର୍ମୁ ରୋଗ ଲାଗି ଗଲେ କେନ୍ତା କର୍ମୁ ବୋଲିକି ଯେନ୍ କହୁଛ ସେଥିର ଲାଗି ଲିଖ ବୋଲିକି କହିଥିଲେ ଆଉ ଯଦି ବି କେତେବେଳେ ଆସିଗଲା କେନ୍ସି ପୋକ କେନ୍ସି ଜୀବଜନ୍ତୁ ମାରବାର ଲାଗି ଆମେ ତାମାନେ ଆମେ ଯମରାଜ ନେଇସୁ ଆମେ ଶତ୍ରୁ ନେଇସୁ କାହାରି ଭଗବାନ ର ସୃଷ୍ଟି କଲା ପୃଥିବୀ ଉପରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବଞ୍ଚିବାର ଅଧିକାର ଅଛି ତ ସେ ଜୀବଜନ୍ତୁ ମାନଙ୍କର ବି ବଞ୍ଚିବାର ଅଧିକାର ଅଛି ଆମେ ତାହାକୁ ଭଗାବାର ଅଛି ମାରବାର ନେନ ଏ କଥା କହିଥିଲେ ଆଉ ସେଥିଲାଗି ବନାବାର ଲାଗି କହିଥିଲେ ଯେ ଆମର ଯେନ୍ ଯେନ୍ ଡାଲ ପତର ଯେନ୍ ଯେନ୍ ପତର ମାନେ ଗାଈ ବଳଦ ନେ ଖାନ୍ ସେଇ ପତର ମାନଙ୍କୁ ନେଇକିରି ଇ ଗାଈ ମୂତ୍ରରେ ଇ ଗାଈ ଖତରେ କେ ନେଇକିରି ତାମାନେ ଆମେ ନାନାଦି ପ୍ରକାରର ଉଷ ବନେଇ ପାରମା ଯେନ୍ତାକି ବିଷ ନୁହେଁ ସେଟା ଉଷ ହିସାବରେ কাম করবা। তাহলে আমাকে কহিলে যে আমার লিম পতর, করঞ্জ পতর, ঘেরু পতর, মানে আমার আখে পাখে যেন যেন পতর মানে আছে, যেন যেন পরিবেশ রে যেন যেন পতর আছে, যেন পতর মানুষ গাই বলদ নাই খান সেই পতর আট দশটা অরক পতর হল, দুধরা পতর হল, বেল পতর হল, ঘেরু পতর হল, যেন পতর মানে গাই মানুষ ঘৃণা লাগছে না খান সেই পতর মানে পোক মানকর লাগি মহরায় বলি কহি পছন্দ না করেন খাইবার লাগে। ও সেই জিনিস মানুষ আমি যদি তার ঠিক ভাবে ঠেসি পিটিকি গোমূত্র রে সিঝামা, সিঝাবার বিধি বতাইছেন সে বিধি হিসাবে আমরা করুছি, বলে হালকা গরম করবার আছে, দুই তিন থর গরম করবার আছে, সেটা থা হয়েগলা পরে ফের ছানিকি ঠিক যেমন 15 লিটার প্যান রে 700 ml লেখা মেশাইকি আমি যদি স্প্রে করলাম প্রতি 7 দিন থেকে থেকে যদি স্প্রে করলাম বলে পোক মানে যেন পোক মানে খাইবার লাগে আমার পনিপরিবার কে আসুথবে সে খাইবা কে ইচ্ছা না লাগে মানে পস্কট লাগবা ঘৃণা করবে সে মানে সেটির লাগে আমার ফসল কে না খান আর দূসরা ফসল আর তলা দেবে আমার সেটা খাইবা কে পছন্দ না কর এই কথা কহিলে ঠিক যেমন রোগ কে ছড়াবে এটা তো গলা পোক কথা অনেক কিসম অনেক ভেরাইটি বনাই পারমা আমি লিম মানে 10 কর্মী অর্ক বনাই পারমা আমার ব্রহ্মাস্ত্র বনাই পারমা অনেক অলগা অলগা পত্র মানুষ নিয়ে অলগা অলগা কিছু মির্চা ভাং দেখি সিঝাইকি তাকে আমি তাকে এক জলাবা খাইবা কে তার মহক ভাল লাগে যেমনি লাগে ঘৃণা করবে
1: উৎপাদন আগর যে রাসায়নিক পদ্ধতি করুলে তো সে উৎপাদন নু তো যেমন কেন বি কমুছে বলে কুচন তো চাষী গোটে লাভ কেন পাইবা সেটা টিকে কম
0: লাভ হবা মানে আমার দেখুন নানাদি প্রকার বিষ মহরা দেখি আমি জমিন রে চাষ করতলা সেই চাষ করলা যোগু আমি জাঁ বি জমিন রে দমা কিনরি বলি আমার হি পেটকে আসবা আমি যেটা উৎপাদন করি নেওয়া বাজার কে যে মানে খাইবে সে তাকে পেটকে যা নানাদি রোগ হবার কারণ হি এটা বলি বৈজ্ঞানিক মানে রিসার্চ করি কুছন আমার উৎপাদন সিনা টিকে কম হবা উৎপাদন টিকে কম হলে বি যে জিনিস আমি খাইমা খাইবার বাকি জিনিস খাইমা কিছু বিষ মহরা আমি কো কি লোক বি যে বিকি আমি দুই পয়সা আনবা আমার নিজের পিলা ছুয়া করলে এই কামকে আসবা পেট পুষমা বলে ভাবুছ আমি কাহকে বিষ মহরা খুয়াইকি না আনু আমি যেটা তার মানে খাওয়া লোক খাইবার বাই খাদ্য দেখি তার মানে 2 পয়সা জায়গায় 4 পয়সা আনবা আমি আলু কেজি যদি 20 টাকা হয়েছে বলে আমি 30 টাকা লেখা বিকি পারমা আর লোক বুঝামা যে আমি উৎপাদন টিকে কম হতবার লাগে বলি 10 টাকা রেট অটকা আছে আর সে মানে নিজে নেইকি যেতে হলে খাইকি দেখবে তাহলে লাগবা যে এটা তার মানে বিনা সার বিনা মহরার সে নিজে অনুভব করবে আর আমাকে হেনা আলু দরকার আমাকে হেনা চাউল দরকার হেনা পনিপরিবা দরকার আমাকে এই সব দরকার বলি ইহা যদি আমার বরগড় বাজার নু আমাকে ফোন করেছেন আজ্ঞা মানে এই সব জিনিস আমাকে দরকার তুমি আনিকি দিও বলি কুছ তো সেই হিসাবে আমি 10-15 টাকা 20 টাকা জিনিস জানিকি আমি অধিকার রেট রখলে যে মানে লোক ঘিনবার লাগে কুণ্ঠাবোধ না করবার আর আমি সে বরং আরো মিত্রী কহবার গেলে আমি পুরাই নিয়ে পারবার বরগড় বাজার লোকর আগ্রহ আছে খাইবার লাগে ঘিনিকি কিন্তু করবার লোক কি আন সেমানে লোক করলে কেন লোক ঘিনিকি খাই পারবে আজ্ঞা
1: আজ্ঞা তা যা হোক আমার বৈঠকি আপন আসলে আর এই জৈবিক কৃষি হিসাবে গোটে সফল চাষী আপনার কেন্দা করে হয়েছেন জৈবিক চাষ কেন্দা করুছেন তো এই বাবদ আপনার এত জিনিস কলে সে অনুষ্ঠান তরফ আপনার ধন্যবাদ আজ্ঞা জুহার
2: বুই শুনল
3: সত্যি গো দেহে পাহা লাগিবে কেতে ভল আয় পছে 2 পয়সা কম কমানি আসু সবে ভলে সুখে দেহে ভল থাও বলি করে বড়িয়া করে বতানি
2: বুই আউ কিনি আকে কিনি আইছেন সিনে 2 পয়সা কম হবা লেকিন না লোক মানে নিজর দিহি লাগি যেটা ভল আয় সেটা ধীরে ধীরে ঘিনবার জহ করবে আর তারপরে যাই করি কেতনি কেতে আয় হবা নাই আর
3: উৎপাদন বি বনে রকমে হউছে কম হউছে বলি বি নাই কহবার ভাই নে
2: হ্যাঁ
3: যে আজ গীত পদে নাই শুনো
2: হ্যাঁ রে কেন তাকে নাই শুনে আমি বুড়ে বুড়িয়া গীত আইছে এই গীতকে গাইছ রবি রত্ন বাগ আর লিখিছন রতন কুমার পূজারী
3: শুনো সে না
2: হ্যাঁ

0: আরে নমিতা এইখানে শুতিলা, আর আর মতে জানা নেই,
1: তুমি তুমি উঠি পড়ল,
0: তুমি এইখানে শুইছিল,
1: পছরা উড়াবার লাগি আসিলি, কেতবেলে আগ লাগিগুলা যে জানি নাই পারলি।
0: দেখ মোর দেহর যতন মুই ঠিক ভাবে নেই পারছি, কাহারি চিন্তা করবার দরকার নাই, বুঝি পারল কি ফেরকা বুঝাবার কে পড়বা।
1: সরি।
0: শুনো, বিয়াঘরর শর্ত মনে আছে কি ফেরকা বুঝাবার কে পড়বা?
1: বুঝাবার দরকার নেই, সবু সোর আছে, আর যেন দিন ভাবব মুই শর্ত নু বাহারি গলি সেদিন কহি দেব মুই এই ঘরু বাহারি যিমি।
0: নমিতা, ইথির লাগি কহুতিলি, ইথির লাগি কহুতিলি বিয়া নাই হয়ে, বিয়া নাই হয়ে, বিয়া নাই হয়ে। কাহকে দোষ দেখরি লাভ কানা, কায় লাভ কাহকে দোষ দেখরি, সবু দোষ মোর নিচর আয়, নিচর সবু মোর নিচর দোষ আয়।
2: সঞ্জয় বাবু, ও সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু,
3: অঙ্কল।
4: আরে বন্টি বেটা, ভাল আছো?
3: অঙ্কল, এই হাতে কানে
4: ধরছো? এটা কিছু নুহে বেটা, কিছু নুহে।
3: মোল লাই কান আনিছ না?
4: নাই আনি গা।
3: আনিছ?
4: নাই আনি বলি পরে।
3: দিও না অঙ্কল।
4: নাই আনি।
3: তো দেবো না হলে কুতকুতা
4: নিয়ে। দেখ নাই আনি বলি পরে।
3: দেবো। দিও।
4: বন্টি।
3: দিও। দিও। দিও। আও কুতকুতা নিয়ে। আও কুতকুতা নিয়ে।
5: বন্টি, এসবু কানা হুজে?
3: কিছু নাই।
5: ভিতর কে যা।
3: যাওছে।
5: আরে মহেশ বাবু, বসুন বসুন।
4: আজ্ঞা আজ্ঞা।
5: ইবা হাতে এটা গরুটে কানা ধরিছন?
4: কথা কানা কি সঞ্জয় বাবু, আজ সকালু বলছন সে গুরস বালা গুরস নাই দে, আর দোকান কে যাইকিরি অমফেড় গুটে আনিতিলে হেই থিতা যে দেলি তো কদরি, আউ কদরি দেলি বলুছন। আউ আপন তো আমর সে পূর্ণিমা কে জানিছন আইয়া, সকালু সকালু তাকে গুরস চাহা কপে নাই হেলা বইলে ঘর তো খালি আইয়া উঠাবা পোকাবা, উঠাবা পোকাবা, উঠাবা পোকাবা।
5: কিছু না আজ্ঞা, গুরস থিবা বদে উই মুই দেখুছি টিকে।
4: আজ্ঞা।
5: নমিতা।
1: হ্যাঁ। মতে ডাকু দিল?
5: হ্যাঁ, ইয়ে মহেশ বাবুঙ্কু গুরস টিকে দরকার আছে, ঘরে আছে কেন দেখো না।
1: হ্যাঁ হ্যাঁ, আনি দৌছে।
4: এ বহু বেশি নাই গো, কপে চাহা যেনতা হবা বল তো। এ বহু শুন শুন শুন শুন, দুই কপ যেনতা হবা দেব গো,
1: আনি দৌছে।
4: বুঝলে কাই সঞ্জয় বাবু, সুখী সংসার বইলে আপনকর সংসার আইয়া।
5: কেনটা
4: কিয়ে কই দবা, বহু আপনকর সেকেন্ড ওয়াইফ বলি কোন তো। আরে ভাই, মতে তো ইহা দেবি লাগুছে ইটা আপনকর পয়লা বিয়া।
5: আপনকর কথা নেই
4: সঞ্জয় বাবু, লাজে হেলে না, লাজে হেলে, লাজে তো হেলে। হেলে গুটে কথা, খালি ভল পাইলে নাই হুয়ে, হ মুহু খুলি কিরি কইবার কে পড়ছি।
3: বাবা গুরস।
5: হ্যাঁ, এ মহেশ বাবু আদে গুরস নো।
4: আজ্ঞা আজ্ঞা, বলে মুই আউছে সঞ্জয় বাবু। আউছে বন্টি বেটা, বদমাশটা কাই রে।
3: জানি যাও বাবা, ই অঙ্কল না সবুদিন জানা হয় নেবার লাগি আসন।
0: নাই বেটা, বড় মানকু হেনতা না কহবু কেবে। আচ্ছা বন্টি, গুটে কাম কর, তুই যা পড়ি বসবো।
3: আজি তো সন্ডে, আজি এ গানা পড়ছি।
0: ওহো, আজি সন্ডে আনে, আচ্ছা বলে যা খেলবু যা।
3: ও মন না লাবার বাবা, চল না বুলি মা।
0: বুলি এ মোর দেহে ভল নাই নগা বেটা, অলগা দিনে বুলি মা থাও।
3: বাবা প্লিজ বাবা, চল না, চল না বাবা।
0: ওহো, মোর দেহে ভল নাই নগা।
3: নাই ও প্লিজ চল না।
0: ও তুই তো বুঝু নাই বউ।
3: নাই চল প্লিজ।
0: আচ্ছা চল জি মা, চল। আরে আরে এ বন্টি, উত্তর উত্তর বেটা, লাউ না হো। আরে দেখ লাউ না হো, মুই নাই
3: পারে।
0: ও হো, মোর দেহে বল না বেটা। আরে মোর দেহে বল না বলি পরে।
3: নাই মোর বলাই নিয়া
0: বন্টি, উত্তর বেটা, দেখ দেখ মোর কথা বন্টি, বন্টি উত্তর।
3: বাবা বাবা বাবা, মা মা,
1: বন্টি বাবা, বন্টি বাবা, খায়লো বন্টি বাবা, বন্টি বাবা, খায়লো
3: বাবা,
1: বন্টি বাবা,
3: বাবা,
1: বন্টি বাবা, খায়লো বন্টি বাবা, খায়লো
3: বাবা। মতে লাউ করেছিলে আর পড়ি গলে।
1: কি কহুতলা তোতে লাউ হেবা লাগি কি, जा पैंट के अनबुजा जल्दी
3: जाओ जा आ दे पैंट
1: ए दिनियो पैंट के पी दियो तो
3: पापा माँ बापा रो कहाँ हैला
1: किचन है किचन है बेटा अच्छा जा तू जा तो ये ग्लास ने अब भीतर थी बुझा है पोर्स पोर्स ही पके दीजो मुचला तले रखी देसी अरे मुचला तले बॉन्टीर पापा रिपोर्ट
0: बेटा केते थोर कहमी मोर जिनिस पत्थर मानकू हाथ नहीं लगाबो बोली करी बार बार बुझाबार के पड़ुचे तुम्हार कान को ना अच्छे कि नहीं नो
1: सॉरी
0: सब बेले गोटे निज जिनिस पत्थर के छुला
3: बापा बापा
0: का हला
3: मां का ने कानो जन
0: मुई नहीं जानी
3: मुई जानी जे तो मां के फेर गाली दीजो तो मां का कर गेल सकी आ घर मां बागी ई मां भी यदि महापुरुष ने पड़े जे बोले
0: बंटी बंटी
3: तो बेड़ो पाओ तुम्हें मुई तो ना के बेगोदा ना लगे ए बेगोदा ना लगे ए बेगोदा ना लगे
0: मुई कहां कर मेरे बंटी ना मोर मनर कथा मैं कहा के बुझे ही पारु छे ना मुई निजे बुझे पारु छे
1: कहा के किछि बुझाबार दरकार नै आ काहे करी भी बुझाबो आमे तुमर की आउ की गुटे घरे रहुतुबा दुई जन अजना मनुष छोडा आ हमर संपर्क भी काणा है
0: नमिता
1: 10 बजेला न जलखिया खाइ दियो
0: ए सुनो रागी छ
1: सर्त अनुसार मोर रागबार भी अधिकार नै न बुझाउ छे
0: नमिता नमिता ओ सर्त सर्त सर्त हां सर्त रखी करी मुई तुमको बिया है छे हेले काहेति लगी नमिता तुमोर सुख लगी नमिता तुमोर सुख लगी मुई तुमको केनते करी बुझामे नमिता जे मुई तुमको केते भल पाइसी हेले ना मोर मनर कथा मुई तुमको कहि परु छे ना तुमोर दुख देखी करी मुई सही परु छे
4: खाली भल पाइले नाही हुए हो
3: पाइले नाही हुए हो
4: पार के पोसी
0: अरे अरे ये सब मुई काना बाबू छे
1: बंटी बाबा कण बाबू छो
0: किछ नहीं नमिता
1: हां
0: तमे मते छाड़ी करी पले नहीं जत नमिता
1: छी हेंता काई जे कहू छो मुई तुमको छाड़ी करी किन के जिमी किन के जिमी मुई तुमको छाड़ी करी
0: नमिता
1: किन के जिमी
0: नमिता
3: मां खायबार के दे
1: हां बेटा आनी दे छे हां
0: अच्छा बंटी बेटा कह तो काना खाए।

0: গলা পলাই আইলি।
1: আচ্ছা ঠিক কলো
0: দাদা, বন্টি নাই দিসবার?
1: আরে বন্টি আছে যে, তার মার পাকে ঘর ভিতরে। নমিতা, নমিতা,
0: নমিতা, নমিতা ফির কি দাদা?
1: আর কি তোর বহু?
0: তার মানে এই ভিতরে তুমি আর্থরে?
1: হ্যাঁ, আর ঘায় ম্যারেজ করবার পড়লাম।
0: ও মাই গড, এই ভিতরে তুমি আর্থরে বিহা বি হয়ে গেল ন? হেলে মতে এই কথা জানা নাই ন? মতে কা কহব?
2: মতে ডাকুতুল।
1: হ্যাঁ হ্যাঁ, এ নমিতা, এ অশোক আয়। আর অশোক
0: দাদা,
1: এটা তোর বহু নমিতা।
0: বহু, নমস্কার।
2: নমস্কার।
1: বুঝল নমিতা, মুই যেতেবেলে নোয়াপড়া নথিলি, অশোক ঘরে পড়া রহুতিলি। আর ই অশোক হেতেবেলে নৌকরি চাকরি তো কিছু নাই, যেতেবেলে দেখব আমার ঘরে পড়িতিবা। আচ্ছা নমিতা, তুমি নোয়াপড়ার কাইজি? তুমি আগ্রু অশোককে চিনিতিল?
2: মুই মুই মুই কেনতে গরি জানমি?
1: আরে দেখুছ, মুই বি না হেলা কোশ্চেন মানে পচরউছে। আচ্ছা গোটে কাম কর, তুমি দুয়ে কথা লাগু, তুমি টিকে মার্কেট রূপ লেউছে।
2: তুমি
0: শুন,
2: মুই পচরউছে তুমি ইনকে কা যাইছ?
0: কথা বি না লাগো,
2: মুই পচরউছে পরে তুমি ইনকে কা যাইছ?
0: দেখো নমিতা,
2: বহু মানকু না ধরিকি ডকা না যায়, তুমি বোধে ভুলি যাউছ মুই তোমার দাদাকে বিয়া হইছে।
0: বিশ্বাস কর, বিশ্বাস কর, মুই মুই আগুনু জানিতিতি বলে নাই কেভে এই ঘরকে নেয় আসতিতি। হলে হলে যিবার আগুনু মতে এতকি হেলে কই দিও, মোর ভুল রহলা কেন? ভল পাইল জনেকে আর বিহা হেল জনেকে।
2: আরে তুমি তুমি তো তুমি তো মার্কেট যাইছিল,
1: হেতির লাগি তো পলে আইলি।
2: মানে
1: নাই নাই, মানে কথা কানে কি মোর পার্সটা মুই না পাবার তো?
2: হ্যাঁ, পার্স পার্স পার্স কেন রাখি?
1: কেন রহলা পার্সটা কি?
2: হ্যাঁ এদি এদি।
1: হ্যাঁ হ্যাঁ, দিও দিও।
0: এটা দাদা বন্টি?
1: আরে বন্টি আছে পরে ঘরে, তুই তো রহবু না 10 দিন
0: দাদা।
1: আচ্ছা তুই পহলা ফ্রেশ হয়ে যা তো
0: দাদা।
1: নমিতা টিকে শুন, দেখো অশোক যেতকি দিন বি ঘরে রহবা, তার টিকে বি অসুবিধা না হবার কথা। আচ্ছা অশোক তুমি কেনতা লাগলা?
2: কেনতা লাগলা বলে, মুই না আগ্রু থাকু চিনিছে আর না জানিছে, মুই আউছে।
1: নমিতা কানা অশোককে সথে আগ্রু নেই জানি?
0: এ বন্টি
3: কান আঙ্কল।
0: আচ্ছা কহ কান করমা, তুই কহ
3: আঙ্কল। চোর পুলিশ খেলমা।
0: চোর পুলিশ খেলমা?
3: হ্যাঁ
1: বন্টি, রাতি বহুত হলা না বেটা, চুপচাপ শুই পড়বু যা।
3: বাবা প্লিজ বাবা, বাবা প্লিজ, বাবা প্লিজ বাবা।
1: আচ্ছা গুটে কাম কর, চুপচাপ খেলবু যা আর কলে কলে যাইকি শুই পড়বু হলা।
3: ইয়ে আঙ্কল, মুই চোর তুমি পুলিশ।
0: ঠিক আছে, তেহরু
3: তেহরু। হ্যাঁ বাবা, হে টাওয়েল দাও না।
1: আচ্ছা এই টাওয়েল নে।
3: থ্যাংক ইউ আঙ্কল, বসো বসো বসো।
0: আচ্ছা বসু চা হ্যালো।
3: ইহা দে মুই এই টাওয়েল তোমার আখি না বানমি।
0: আচ্ছা
3: তাহরু মি লুকমি।
0: আচ্ছা
3: বাবা এত বেলা তোমাকে 1 2 3 কইবে, তুমি মতে খুঁজব।
0: ওকে বস
3: বাবা, মি লুকুজে 1 2 3 কো।
1: আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেডি 1 2 3।
0: বন্টি কেন লুকিচুগা? কেন? আচ্ছা আচ্ছা ইয়ারে লুকিছু নাই? বন্টি কে দলি দলি দলি দলি দলি ধরি পকালি।
2: অশোক
0: তুমি
3: ইয়ে অঙ্কল হারি গলে, ইয়ে অঙ্কল হারি গলে, ইয়ে অঙ্কল হারি গলে।
2: বন্টি বন্টি
3: আপলে আপলে
2: বন্টি
3: চল নাই,
2: বন্টি চল
0: নাই। দাদা মই মই আসুছে।
1: ঠিক আছে, অশোকণা নমিতাকে ইহাদে বি ভল পাউছে, হেলে হেলে নমিতার মন তো মোর ঠানে অছে।
2: কানা ভাবুছ
1: নমিতা? তোমার তোমার হাত মোর দিহু অলগ তো। ওহো, তোমার তোমার মুড়মুড়া ঠিক আছে তো?
2: আগুরু তো নাই থাই, হেলে তোমকু ছি দেলা দিন মই তো পথর নু অহলিয়া হয়ে যাই যে।
1: নমিতা
2: রাবণর পহেলা বর্ষাতে ভিজলা লেখে তি মোর মোর শিরশিরে হয়ে যাচ্ছে, ফগুণর পহেলা ফুটলা ফুল লেখে তি মোর মোর মগমগেই যাচ্ছে। মুই তো কেবু পূজার ফুল লেখে তোমার পা তলে পড়িছে বন্টি বাবা, মতে মতে তোমার নিজর করিনি বন্টি বাবা, মতে মতে তোমার নিজর করিনি বন্টি বাবা।

0: তার বাপা, তার ভাই, তার পুয়ো, যদি বি কিছু হেইতিতি নাই, এ দুনিয়া হসি তিতা অসো কি দুনিয়া হসি তিতা।
1: দুনিয়া তো ইহা দেবি হসবা দাদা, আরে তুমি কান ভাবুছ, তুমি ভাবুছ তুমি বুঝাই দেলে এ দুনিয়া সব বুঝি যা, স্বীকার করে নিয়ে যা তোমার মহানতাকে। নাই দাদা নাই, কুয়ারি টুকেল থরে যদি জনক হাত ধরি দেলা নেই, সে আও কুয়ারি হেকরি নাই রহে দাদা, আর চার পত্নী কুয়ারি হেকরি রহি যাইসি নেই, তাকে তাকে হি দুনিয়া।
2: অস তুমি এই ঘরকে কুনুয়া হেকরি আসিছ, নিজ সীমা ভিতরে রহ।
1: নিজকে পচর এই ঘরে কে কুনুয়া, বই কি তুমি?
2: অস
1: আরে বুড়ে সিন্দুর থিপে কি হাতে চুড়ি মুঠে বাঁধি দেলে জনে জনকর পত্নী হইগলা। পত্নী হেবার কে হেলে নেই, পতির প্রেম পাইবার লাগি পড়ছি, আরে পতির মন ভিতরে ঠানটে করবার লাগি পড়ছি। হলে আজ কই পারব, আরে কই পারব আজ তোমার ঠান কেন ঠানে, এই পতির মন ভিতরে কি খালি এই ঘর ভিতরে।
2: অশোক
1: পিহা গুটে পবিত্র বন্ধন আয় নবিতা, পবিত্র বন্ধন চেন ঠানে তে দেবতা বামন পুরোহিত সবকু সাক্ষী রকিকরি দুইটা মন মিশি, দুইটা দেহ আর দুইটা আত্মা মিশিকরি এক হেসি। হলে এটা কেন প্রকার বিহা, আরে এটা কেন প্রকার বিহা, না যেন মন মিশিছে না দেহ।
0: অশোক প্লিজ, অশোক প্লিজ, বই সবু সহি নাই পারবার, মোর কলজা খড় খড় হয়ে যাচ্ছে।
1: তোমার কলজা খড় খড় হয়ে যাচ্ছে তো তোমার কলজা, আরে তুমি তো যেন কাম করিছ সে কাম করবার লাগি জনকর দুইটা কলজা দরকার দাদা, দুইটা কলজা দরকার। হ জীবন তোমার নিষ্পত্তি ভি তোমার, মুই মানুছে তোমার নিষ্পত্তি মহান আয়, তোমার উদ্দেশ্য মহত আয়, হলে কেনসি শর্তর আধার্থী জীবনটে জি নাই হুয়ে দাদা, শর্ত গোটে এনতেই বন্ধন আয়, না যেন জি হেসি না মরি হেসি দাদা। মুই বিনতি করুছে দাদা, প্লিজ প্লিজ দাদা, ঠেলি দিও এই বন্ধনকে, আর দুহে এক হই যাও দাদা, এক হই যাও, আর যদি নাই পারবো বলে নেই দুহে দুই কণ্ড অলগা হই যাও অলগা।
2: অশোক তোমার সাহস কেনতা হলা এইসব কইবা লাগি, তুমি কইবা লাগি কিও কিও তুমি কইবা লাগি,
1: ওই কি মুই সে আয়, আরে মুই সে আয়, যে আজ তক তোমার সুখ চাহি আসছে, যে আজ তক তোমাকে ভাল পাই আসছে, আর যে তোমাকে।
0: অশোক
2: বন্টির বাবা দেখো ই অশোক কানে কইলে যে মুই কিছু নাই জানি বন্টির বাবা, বন্টির বাবা মুই অশোক কে ভাল নাই পায়, মুই অশোক কে ভাল নাই পায় বন্টির বাবা, মুই মুই তোমাকে ভাল পাইছি বন্টির বাবা, বন্টির বাবা মুই তোমাকে ভাল পাইছি বন্টির বাবা, বন্টির বাবা মুই অশোক কে ভাল নাই পায়।

0: যদি মোর হাত ধরব বলে নেই তমকু নোয়া দুনিয়াটে ডাকিছে যেটা আমি খালি সুখ আও সুখ হনবিতা সুখ আও সুখ আর যদি ইঠানে এমতেই পড়ি রহব বলে নেই যেন দুঃখ কি সেই দুঃখ বাকি তোমার ইচ্ছা।
1: বন্টির
2: বাপা এটা কথা নাই কোন বন্টির
1: বাপা দেখ তুমি বিয়া স্নেহে গলি নমিতা হলে আজ তক তোমার হাজবেন্ড নেই পারলি নেই পারলি আর বিশ্বাস কর সবুদিন খালি গোটে কথা আমি ভাবছি মোর উতরু মোর নমিতা কার হওয়া কেনতে চলবা কার করবা মুই তোমার জীবনকে নষ্ট করে দিলি নমিতা মুই তোমাকে কেনসি সুখ দেই না পারলি
2: মতে কেনসি সুখ দরকার নাই না বন্টির বাপা তমে থিলে তমে থিলে মোর সরক সুখে
1: তমে মতে ভাল পাইছ না নমিতা
2: হ্যাঁ বন্টির বাপা
1: মুই যাহা কইমি মানব না
2: হ্যাঁ
1: তো মতে ছাড়ি করে পড়ে কই না জীবন
2: বন্টির বাপা
1: আরে কাজ সুখ পাউছ মনু তুমি কহ তো
2: বন্টির বাপা
1: দেখ দেখ অশোক ভাল পিলাটে
2: বন্টির বাপা
1: সে আরে মনু তুমি যা সুখে রাখবা তুমি বন্টির চিন্তা না করো মই তাকে বোর্ডিং স্কুল লোককে পড়ে দেবি বিশ্বাস করো
2: বন্টির বাপা
1: কিছু অসুবিধা নাই হয়
2: বন্টির বাপা বন্টির বাপা
1: ও তুমি মোর কথা বুঝবা
2: দেখ বন্টির বাপা তুমি মোর কথা ঠিক আছে তো বন্টির বাপা বন্টির বাপা
1: যদিন নুয়েছ রে নমিতা দেখো তুমি মোর সঙ্গে রহলে মুই শান্তি দি জি নেপারে আর মরবার আগুন মুই মুই মরি মরি করে জীবার কে নাই চাহবার নমিতা
2: জানছে বন্টির বাপা তুমি আজ মদ পিবার লাগে কে হলো যে বাধ্য হয়েছ মোর লাগি নে মোর সুখ লাগে ঠিক আছে বন্টির বাপা তোমার সুখ লাগে তুমি মতো যা কব মুই করবার লাগে রাজি আছে।